लाके आकाशवाणी दिफु स्टूडियो अघुरी नन आदा परफाइ फरा मिनिट फकेब अपरचक्सि रेडियो नंकार जुदुन किदो आना रादा फान निली सांगपी चारनी बेपी आदा आकारदम नंग पेजे रिक्लो कारदम लपेन पिनी के चेंगसि यांगदेंग जायमेट के रोड का पार जुता निली इंगपु पनिक्लो पिनी के वोसिक निफाय इंकॉय रहिनी उर्मी आर्नी জাইমেকে বাংলাকে এফ এম ব্যানালং ভারত সিরতক বড় সিরকেপ মেগা হার্স লাপেনাং লিটুমলা বাংস জাইমেক নিউজ অন এয়ার অ্যাপ আলং পেনস্তামে আর জুলং ইকজে পিনি সায়া হেমালং সায়ারপু কেডেঙা বাংফু লাকে টেকনিশিয়ান অন ডিউটি জনলাল বসুমতারী লাপেন ব্রডকাস্টিং অ্যাসিস্ট্যান্ট লাকে সাম তেরা পিনি কেচেংসি আংদেঙালং কপিপি জাইমেক সিকেরত কেপার জুপন ইকজিমা লাবাংসো আপুথাক লামথে চেপাজুর মিডাম ইকসেনা স্টুডিও আঘরি পরফাই থ্রকরা মিনিট ক্যাব অপর নাং লিতুম আসন আসন কাং দোকার দমালুন আর জুলং ইকজি পরফাই থ্রক রা মিনিট প্লি ক্যাব অপর নাং লিতুম কার্বি লুনবারি মাজাই মেক আংদাই আলং আসন আসন আর জুলং ইকজি পরফাই থ্রক সিয়াপর প্লেং লতাংতে নাং লিতুম দেলহি পেন ক্যাপাসিটাক ইং হিন্দিয়া লামপেন বেরতা আর জুলং ইকজি পরফাই থ্রকরা সিরা মিনিট ক্যাপ অপর নাং লিতুম পিনি আলামজির আংদেং আলং খরসিং তেরন টক বাংমাতে সোশ্যাল ওয়ার্কার আলাং লিপেন কমিউনেল ইনসিডেন্ট আপুথাক হারমোনি বে পেন চিহু চিপুট আলামজির আর জুলং ইকজি স্টুডিও আঘুরি পরফাই থ্রক সিরা মিনিট প্লি ক্যাপ অপর নাং লিতুম আসন আসন লুঞ্চিত আর জুলং ইকজি স্টুডিও আঘুরি পরফাইনের ক্যাপ অপর প্লেং লতাং তেনাং লিতুম দেলহি পেন লেথত ক্যাপাচিটাক বীরতা আর জুলং ইকজি স্টুডিও ঘুরি পরফাই সিরকে পাপর প্লেং লতাংতে নাং লিতুম গুহাটি পেন ক্যাপাচিটাক আসামি সালাম পেন বেরতা আর জুলং ইকজি পরফাই সিরকে ব্রামিনিত ক্রেপ হপর নাং লিতুম হিন্দি আলামার জান আলুন আংদেং আলং আসন আসন আলুন আর জুলং ইকজি পরফাই সিরকে ব্রামিনিত প্লিকেব্রা ফপর সিতামে নাং লিতুম ইংলিশ আলাম আলুনা জাইমেক আংদেং আলং আসন আসন আলুন আর জুলং ইকজি লাপেন পরফাই কে ব্রামিনিত ক্রেপ হপর নাং লিতুম লামজির আংদেং আলং কার্বি সেঞ্চুরি আপুথাক হাংমিজি হানসে পেনকে থানা লামজির আর জুলং ইকজি পরফাই ক্যাপ্রামিনি থমকে বাপর নাং লিতুম কার্বি লুন বান আংদেং আলং আসন আসন আলুন আর জুলং ইকজি পরফাই ক্রিসি এপর প্লেং লতাংতে নাং লিতুম সোয়ারলো আসে এং টং আজাই মেক আংদেং আলং ওমেন এন্টারপ্রিনারশিপ আপুথাক রোসলিন টবিপি লাপেন রূপজিলিং টিপিয়া তুমাংবং চিহু চুপুন আলামজির আর জুলং ইকজি তাংতে পিনি কে ছেংসে আংদেং লং জাই মেক কেরত কেপার জুপন ইকজি কেলা পানি খেল স্টুডিও আঘুরি নন আদা পরফাই ট্রক প্লেংজি ডক ডকল লাসি নন নাং লিতুম দেলহি পেন ক্যাপাসিটাক ইংলিশ আলাম পেন বেরতা আর জুলং ইকপো

লাকে আকাশবাণী দিফু জাইমেক কেবাং লাকে এফ এম ব্যানালং ফারুসি র টক বরাসির কেপ মেগাহার্স লা প্যানাং লিতুম লা বাংস জাইমেক নিউজ অন এয়ার অ্যাপ আলং আর জুলং ইচি ননাদুন্ঠু জাইমেক আর জু ইকলো নাং বিনি কাংদুক কার্দ মাদলু নাং দেং আলং আপ্রাংসি লংকামার কিলিং কিলুন হেম্ফু সৎকুরু পু আলুন আর জু ইকসিনা

মানাই সেনারপি কি লুঞ্জি রাকিমি পু কংদু কারডম আলুনার জুদেত পেনন আদুন্থু লং কামার কিলিং লাপেন আলাংলি রিসং হো আতুম কিলুন লংসং মুক্রাং পু আলুন আর্জুইক সিনা।

কার্ডম, নীলিমেনকে, সীমাকৃপি, নীলিকে দোকে, ইংলেঙা রং, লাপে নীলিকে, সাইকে ক্লেমকে, লংহংকে পাংরেং পেনহানল, লংহংকে পাংরেং কে এজন বেত্তা কালি, জনিজন থমদু কে পাংরেং, লাপেন আসোতা চুয়র লংল, আকেথেতা চুয়র লংল, লাপেন লংহংকে পাংরেং কে এম জয়কে তাকালি, সুংকাসুং ও ইনিংতা দিং নাংজি, ইনিংতা দিং পিক নাংজি, মেন মেন কে সুলিলে লাসি ইনিং দিং ও নাংজি, নিকে লাপুলো লাপেন সি চেপানিং দিং পনবম সি, নিসমার তুম ফান আনতা স্কুল ইপাদুন ল, লংহং পাংরেং পেনসি, হেম তুম আনতা হেম পেনতা এরো ফানকে লাপেন সি সুলি বম বম ল,

লাকে আকাশবাণী ডিফু জাইমেক কেবাং লাকে এফ এম বেনালং ফারুসি র টক বর সিরকেপ মেগা হার্স লাপেনাং লিতুম লাবাংস জাইমেক নিউজ অন এয়ার এপ আলং আর্জুলং ইকজি নন আদুন্থু জাইমেক আর্জু ইকলনা পিনি আলামজির আংবেং আলং খরসিং তেরন আলাংলি কে ইনুত টক বাং লাপেন সোশ্যাল ওয়ার্কার আলাংলি পেন প্রিভেনশন অফ কমিউনাল ইনসিডেন্ট পো আপুথাক চিহুচিপুত আলামজির আর্জুইক সিনাং হুদবাং লাকে হারমোনি বে

0: chỗ klem chỗ đam amu awar sai si tam ekrek jam ji laso ke prek pen si ladak abang ke kachar vu kaching chek laso na bang ke dup si neli ke kachini kamatha
1: khe pen khe ang bang kachar vu sai kapa ve de je phan nang lihin pen ko pye bdc pg sar la radio kar ju ra tumat
0: labang so kachar vu sai kapa ve de je pu bang phan ke এলি তুম কচেরি নাই বাংকে নিলি এলাই আমাকে পলিটিক্যাল দা পলিটিক্যাল ফ্যাক্টর এলাম দাদু মানে সি আ গ্রুপ আতুম পিলা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ পুপুডো হালা তুম বাংলা হুই আলাম বেন সি পলিটিক্স বা থুই লা পছন্দ হালা হুই জং সিলি তুম লাং পে মে মে পুল চুংচেন লা পেন লাদাক আ কেনাং সট নাই বাংকে আহাম ফাং তিনে লং সিতামে আখাই তিনে লং সিতামে লা কামাথা কে চ কামাথা কে কেং পু এলি তুম রাইট থিঙ্কিং পার্সন আবাং ফু তুম দোডো লা সি লা সন আতুম আবাং সি কপিলমা নাং বার নাং কোকপো লাসি নাং বার সি লা খে ইয়াং বং কো পিপি কো নানা সি গাছে তন্তে মা জোলাস কাছে তন্তে সি তামে কপাচে তঞ্জিয়া বাং আফান পুপু তা দনরাবা তেং কে দো কে থাক থে গিয়া বাং আফান আবাং আলাং লিতুম সন সিক্রাম বিসারলাম নন কার্বি আহাম ফাং অবং পেন পুতা মানে রাইট থিঙ্কিং তুম দোজি কো মানে এনজিও তুম সন আ গ্রুপ দোজি সন সে আ কাপরে কা খাই তুম সি তামে লাসন দোজি লাসি হালা হে তুম লং মাং সি জাসে মেট কে আর পু কে কে দোলো আপেন আলাং লি তুম সন মাং সি নাং বার নাং পো আপেন আলাং লি তুম ইয়ং সি নাং বার খে ইয়াং বং কো পি কো আলাম পেন সি কাছে তন্তে মা কাচার বু গে দোন হালা হুই লাং সি লাসো খে কে দোয়া নাং বং সি তামে কাপাচি তঞ্জিয়া বাং ফান তো লাম কি কে প্রেক লে দো জুতাং জুবাট কে প্রেক লে দো সি তমে আলা হুই কা দোগবে আ কে প্রেক আং বং পে না কাপ্রে কাপ্রে কা ফ্যাক্টর যা কে ইন্টারনাল ফ্যাক্টর দা দুজি এক্সটারনাল ফ্যাক্টর দা দুজি আসে হালা হুই কা দোগবে লাং দাম পেন লাসো আলাম কা পাচে থাং ই পুপু আ খে আ রাত আ তালসো আ নিং কপে থাপ জি বং পান কে হালা হুই রাইট থিঙ্কিং পারসন আ তুমসি জং সি এনজিও গ্রুপ লে দো তমে আলাং লি তুমসন সি নাং বার সি ক্লেম নাই পুলো তাংতে ইলি তুমং বং লাসো কাচার বু আবাং আবেদে জি আপেন কি চেং সি বাং কে জাসমেট কে কাচার বু ই কে মো পে থাং তেল লংলি ফেলাং রাই সি লংলি ফেলাং কে ননে কাচি থি আসন সি মান্ডেল ননহে জং ইলি তুম গার জং লংপু মণিপুর লে হালা খেনিয়াং বং কাচার বু ই আরো নমাই কে দুইটা আলাম কে লংলি মেটে দি লংলি ফেলাং আলাম পেন লাসো লংলি ফেলাং কাচেরাই কম ইয়া বাং আবাং ক্লেম থেক নাই নন বিসারলাম তো নন আদাং থি পি আলাম বাং গেলে নিংগে যে সেটাই লিতুম কার্বি আংলং কে কার্বি তুমি লো সুনু সু ক্লেং লো সুনু সু ক্লেং লো বাং স লং লে ফেলাং বাং এলি তুম ডিস্ট্রিক্ট বাং কাচেরাই কম জি কোসন সি কাচেরাই কম হালা বাং আবাং ফুটি না কার্বি তুম সিতা বাং এ মাথা থে পুটা লংলি দো লাং পট পেডো নাং হাপুটা লংলি দো লাং পট পেডো নাং লাসো বাং কে আবেদেট নাং পো নিলি জাসমেট কে লানা লো থান থেকে লাসো কাপা ভি দেজি পুলো তাংতে খে তিন লংতা আহাম ফাং হাম তিন লং সিতামে রাইট থিঙ্কিং পার্সন আতুম দোলা কামাথা কে চক কামাথা কে কেং লাসো না বাং ফু আতুম দো হালা হে বাং ফু তুমসি নাং বার নাং কোকপো লা তুমসি চিংকি চে থা নাং কো পু পু তা আমপেন কে কপি কোসর আলাম পেন সি কাইটা কাচারবো ই দো চারবো চিং চেক দো কোকমা হালা বাং সলাম ইং সিরিং চাপে মে সি আখাই দো আনং বং এটা মেলা সো আমে কার আটুম আফা না বাং গেলা কে থা না বাং পাচিনি নাং বং লাসন লো পুলোতে লাসো কা চার বো বাং কাপড়ে কাপড়ে গাং বং লা বাং সো কা চার বো বাং আসাপ আন কে ইং আর পো পুসি নেলি মাদা
1: বেসার লাম স্যার পামু না লিতা পুপনিক লো 2003 মালম লা বাং সো সুলুক সো ডাক লাবেন সন ডাক ডাক সি লিতুম আকাপ্রে গলাম চা থা নাম নাই লই তুমলা কারবিয়াং লং পেন কাছে কই নট মতে আসামেন কাছে কই নট লা পুদাম লো পুলোতে আহয় আলাম পেন তামে কাই কাই তা লা পসন কচারবো সাই দুক ইতি লাসেলা খে পেন খেয়ং বং সে কে কে তা কচারবো দোলো সে খে পেন খেয়ং বং ইসি আংরি আং দন লাপেন মন সাম কে দোলং জিয়ে ফান নংলি পেন কুপিয়া বিডিসি রেডিও কার্যরাত মান্থান জি
0: লাসো আদুয়া হয় আলাম পেন পুলোতে লিতম কে লাপু নাগাল্যান্ড পেন তালো মেঘালয় পেন দা দুকল লাসি লাদাখ কে জাসমেট কে সোন বাং কে লাপু সনল আলা তুম তা রন মাই কে বাংলে লংলে ফেলাঙানাঙা চেরাই গালি মাতি দি
1: কালি
0: লাপেন কে কার্বি আংলং নন আদাং পিলা মাথায় এলি তুম কার্বি আংলং আলাম সি যে থানপ কার্বি আংলং বাং আদুই আহয় আবাং কে হা নিংকান ফারুক ক্রিস ইর কেবরা ফক কেবরা ই সি আউট সি আবাং ফ্লাক পে মিল লাপেন হালাবাং সো আত্তেং বাং সি হালাবাং সো পেন আফি কে এলি তুম কে ফারুক ক্রিস ইর কেবরা ফক কেবরা ইসি আ নিংকান আফি কে নাগাল্যান্ড আনাচি তামে এ চাকটা এলি তুমকে হাপুকে পেট দাম দে মেঘালয় আনাচি তামে এ চাকটা এলি তুমকে পেট

0: kacharpo la poson dukokriti tela si social media ben tela khe pen kheng pong kacharpo pavida ji phan ile tum khang un masa
1: khang un bolhala social media ke dama tum social media ke oda tum ta a mobile handset bang ot theklo social facebook dam thek la pen ke gopila youtube along upload thek la so ke thek chot bangali de nei আহকল সোশিয়াল মিডিয়া বাংকে আলি এটা দু জংসি অর্থেক পেমেলো বুলুতে জংসি কপিনে সন বাক আল্লামা ফুঠাক জংসি লিতুম লামথে চেপা চয় নেই বুলুতে সোশিয়াল মিডিয়া ফেসবুক পি নিয়ে পেনকে জয় পিক প্রাপিক মাতে দি আমি নাদাকে লাপান টাঙ্কা দাম দে নন্তা বাং ফারু থ্রক ফ বাং সুরি ইং কয় ঠংকে বা মনে জংসি লিতুম চে টং সে চেং বাই নেই বুলুতে ক আনা টাঙ্কা নেগে দামি আদা সেটা নন সোশিয়াল মিডিয়া লং জংসি লিতুম পিলো পুলো তাংতে লাগে সুরি কালি আলাক তা কমানে কমানে তুমি লে রকি আলা সত তেং বললো তে লাসি কে নাং সত কেমে সেনালাম এলি তুমি কাছে থানজি লসন বিদি সুরে সীতামে কাছে পাচয়জি এফান পুলো তে লা আেরাপ থেদুং যে জংসি অত ঠেক ঠে পুলো তে লাকে সুঙি রাপ ক্রুং কামল লাপেন কি সুং দা সুং বমল নন এলি তুম লাস সোশিয়াল মিডিয়া কে অত কে ঠেক ঠে পুল কি পুনাংপ ঠেক সের আসন তেল আসন ক্লাংলে দেজি আজ আবাং ফুটিন সিটামে নন বাং কে কেউ ডুংকে এলি তোমার সোশ্যাল মিডিয়া কে অত পুলো তে লু গে ঠেক তুমল মাতি দি লু ঠেক ঠেপি নে তুমি অত এলো লাং তুমি তালা বাং মাথা নাম কপি আ কন্টেন্সি কপি আ সন আলাম আর্জানসি লা সোশিয়াল মিডিয়া লং কি পি মে মা কি পি নো মা খালা বাং স বাং এলি তুম লা সোশিয়াল মিডিয়া কে অর্ডার তুম মাথা ঠেক নাম পো মাথা নাম পো লোক মাথা তেংসি ক্লেম নাম পো লাসি লাসো বাং ইলি তুম সিতা চেরে নেই লাপেনকে বাং আখাই কাপড়ে কাপড়ে কা তুম সিতা মে চেরে নেই সোশিয়াল মিডিয়া লাবং স ইম্পর্টেন্স বাংকে বিচারলাম নিউজ পেপার লংকে বাং হাডা কন্টেন্ট লাঙ্গি পিমে মা পিনো মা লাসন দই ইলেকট্রনিক মিডিয়া লং সিতা মে যং ইলি তুম লো লো পুলো তাংতে গোপিলোমা পিমে মা পিনো মা হালা তুম লাঙি সিতা নন কে ঠেক লং আসন বাংকে ফেসবুক তাহ ইউটিউব পি নিয়ে লং বাংকে হলে তুমকে পেনাং নুং লাংলে লাসি নেলি গুপি মা গেলেও নাংলি গুপি মা গেলেও তা ক্লাং এলো লাপেন হাডাক লো টাংলো পুলো তে লাগে পেঠে আর ডাং মনে তুমসিকে লাংলো
0: খেসু আজু টাং জুবাত নিম রকম পিন্ডেং সম্পদ চারি চালম লাপেন কে দো আনা যা কম কোসো না বিদি পেন্সি চেরাই কম থিবুঞ্জি স্যার
1: পিন্ডেং সম্পদ পুলো তে মেথাং পিন্ডেং সম্পদ বাংকে চিংহন নংপো লাপেন কে লাস পিন্ডেং সম্পদ সিতালি তুম সনসে এটা ঠেক নাই বিচারলাম নন এলি তোমার পেন্ডিং সময় পহু শিপং পিনি নে সিটামে গোপিলোমা হা হুজাই মানে সিগে থাক হা বাং তুম সিগে থাক এলিকে নাম দুন প্রচার বাক চলা সঙ্গলি লাদাখ সি লাদাখ বাংকে গোপিলোমা হালা ল লা চোখি চোখা লান্তা নাংলি রকল আমাং গে লিতুম আনাম গে লঙ্গে বাং তুম জলা সন সি লা সি লাস চেরাই কম নাই বলতে এই সন বাংকে কার বিয়ে তুম বাংকে এলি তুমি কাইটা কে দেড় দুন নন সিদা কে দেড় দুন লাস প্যাটেন লোমা জিও ট্যাগিং গোপিনী নে লাহুই বাং ক্লেম নাই ক্লেম লো পুলোতে আবং কনুট কাপড়ে কি তুম নাং অদুন ঠেক ঠেলাম লাসি জুটাং জুবাত পুলোতে কিলুনকে কান্দেট কালি গেমা দিদি কালচার পুলোতে এশিয়া খেয়ে তুম কপিমাকে ঠেকা কুমান্তু ওয়ে পেন কপি সিনাঙে ঠেক মা হালাস কাচিনি মা হালাস কাদু ভি পাংরুম পেট বাং ফানসি পুদাম লাসি জুটাং জুবাত সিতামে লাপেনকে লুন কানংসি লাচে রাইথিপ নেই পুলোতে মা কারবি আলাম দাচে ঠেক নাই কারবি আলাম ইয়ংসি যে ঠেক ঠেতে লুন তানন মা কাপড়ে কে আইলি তুম ঠেক থে দেটপ সনসে ঠেক থে দেটপ বোচে ঠেক থে দেটপ লাসি হাকু তুমকে বাঙে লামা বাঙে যে ঠেক পেমে মারি রে তক করলে ঠেক ঠে টালাং তুম কারবি আর লামা বাঙে ঠেক পেমে লাসি হালা লুগে ঠেক ঠেও বে তুম কা সনসে তে কাং আর লুন পি নে ইয়ংসি ননেলি তুমার জুলো পুলোতে লা ননেলি তুমা হির জির তাং হব আসন গা প্রেকা প্রেকা বোচে গে হালা সং ডেং বাং ননতা লিডুন দে দে কে লিডুনিয়ে দে দা ঠে বাঙ্কে লাকে ইলি তুম লাই মে ঠাং আর লামা বাং নন চেতি নে বমলো লাসি লা জুতাং জুবাদ ল কাদু গভিল লা সো ইয়ংসি চেরাই কম থে কি চেংসি গে লি তুম মঙ্গে লাই মেথাং আলাম বাং চে ঠেক পেমে নি লা সো চে ঠেক পেমে ল পুলো তাংতে চগি পুসি নে লি মাথা লান পার সি তামে দাগলি তুম গা চেরে নাই বাং কে নন কে ইংতা না কালচার সি জাসে মেট কে বাং হাই ডং কি মাতে দি লা সো কে হাই ডং আং বং সি তামে কপিল মাই লি তুম লাই মেথাং জুতাং জুবাদ আবাং আন সি তামে এই নাংপো চারি চালমা মোমকে লাংদাম লো পুলো তো ননি লিতুমে থাং ফালে চে লাংদাম নাং ইন্ডিপেন্ডেন্স কে লং আর্নি পেনসি লিতুম ফানসি তামে আদাং এসি চারি চালমা মো ল পলিটিক্যাল ল আলাদা বাংলায় কে ঠাই পিডো সিক্স শেডুল দো লাপেন হালা

0: কে লং নাইয়া বং কে সরকার আটম সিতামে যাসেমে লাসো ইকোনমিক কন্ডিশন আবং চকলেম চোদামা মৌকাং থুর থে গিয়ে বাং ফানজং সি আবং ফুতিন সিতামে আহেম চোলং রেপ দোলং রেপ পুলোতং তে লাসো কাচার বু জিয়া বাং কে লাপান ক্লাংলে দে জি পুই মাথা জং সি কিছু লংলি দু পুলো থেলা কিছু লং তু মাঙা চুপি তিন দু লাসন দেব নিতুম ফান ডিপ্রাইভেশন নিতুম ফান কে লং রেম নিতুম ফান কি পি পন পে জোলা হুয়া লাম নাম দোক আসে লাসো কাপা চিংড়ি ঠেকে পা গভর্নমেন্ট তুম ক্লেম তেমে সেন লান পার সিতামে গোপিল মহলা আস হাম ফাং তিন লং সিতামে আখাই তিন লং সিতামে লা রাইট থিঙ্কিং পার্সন আতুম কামাথা কে চক লাপেন কামাথা কে কেং জো লাসো আবাং ফু আতুম আবাং লাহুই কাদো হুই কায়তা চেরক দুন টক পেন লাং দুন রা মেথাং মেথাং হাম ফাং মে কার আতুম ফান চে থান লো পুলোতে মেন মেন লে উন এটা পিজো কে লাবাং সো কাচার বো বাং আবেদে জি পুসি নেলি মাথা
1: প্রিভেনশন অফ কমুনিয়াল ইনসিডেন্টস আসো পুথাক রিতুম চেথান পনল চিঙ্কি পনল লাপেন রিডিও কার জোরা তুম তামে পিনান কে নাংচিনি দুন পো পুসি নিং থেলো লো সার ইলি তুমলা সোলাম চেথান নাম বলতে টং টং কে জুজে সেটামে এসিয়া পরলাম দো কক পট পিনি বাঙ্গলা পান চেথান পেলে তুম ইংটন পনে কলন আছে
0: জগল কার্ডম
1: কার্ডম
2: নন লাপন পর নাংলি তুম খরসিং তেরং লাপেন হারমোনি মে বে আতুমাং বং কমিউনাল ইনসিডেন্ট মতে খাই খাই কচার বো মতে কমিউনাল ইনসিডেন্ট আপুথাক চুহু চুপুলাম চিরার জৈক লংটাংল লাকে আকাশবাণী দিফু

কার্বি লুন চেতং দেং আলং পথত আদুন থুয়ার জুই থসিনাং কেসিয়াস ডিফু মানজা পেন কিলুন আলুন আলুন গেলা পোহেন ল পিনি চেসং লনাং।

লেখা আলা মার্জানা লংপেন এথাক পানায়াসন পো আলুনার জুতাংদাত পেনোনা দুন্থু রবিনা ক্রপি কিলুন হা লাং পারাই পো আলুনার জুইকসেনাং লাবাংসো আলুন আলা মার্জানা মেন লাকে হেমাকার জং।

হেমকার জং লামার জানালং পেন হা লং পারাইপু আলুন আর্জুদেত পেনন আদুন্থু লামচাক আলামার জান আলং পেন কাংহন জুতুন ই পু আলুন আর্জুইক সিনা লবাংসো আলুন কিলুন আবাং লকে বিজয় লেখে লাপেন মিরমিলি রং পিপি।

আদুন্থু পুথল আর জুই থসে নাং লামচাক আল্লাম আর জানা লং প্যান নাং সন থৎপু আলুন লাবাংসৌ আলুন কিলোনা বাং লাকে বিজয় লেখে।

লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং ফারুসি রাথক বর সির কেপ মেগা হার্টস লাপেন নাংলি তুমলা বাংসো জাইমেক নিউজ অন এয়ার অ্যাপ আলং আর জুলং ইকজি।

চন্দ্রকান্ত তেরাং কিলুন আপর দাম বম্পু আলুনার জুদেত পেননা দুন্থু আর জুই ক্লনাং রিসো বে কিলুন আলুনলাম আলুন গেলা পুহেনল চিনি নন ততাং তে নন ইলি তুমলা বাংস লুন আর জুইক সিনা।

আর যদি একটু হলো না কার্বি লুনবান মঙ্গল সিং ক্রোকিলুন দুদু দিদিপু আলুন।

0: Ning arlo lam te chai mek ang deng along sang pi bolon pi te rang pi pen ke than alam chir arju det pen no na dun thu so arlo ase ang tong a chai mek ang deng along woman entrepreneurship aputhak roslin tok bi pi pen chi hu chi put alam chir arju ik senang hut bang la ke rup jili ing tipi
1: কার্ডম কাদুকা বে রেডিও কার্যারা দোয়ান ফান্তামে পিনি নীলিতুম চিংকি চেথান আজয় মেগালং বেহা বেপার কে

0: intok bipi alangli tame beha bepar ke klem pen mena charge up thep abang philo lasi alangli phanta me apornang chi pi pen dak nang chetong dunapor choro paji riglo adom
1: karda
0: tangte ke chingsi kaduka ve radio kar jwara dwana phan nangli ke dua dim la pente nangri ke klem apthak chethani jima
1: chethane ek ponile ke do la ke dipu rong chingri lapu don basko jir song song nat pan se dam nang ji lapen nili beha be par ke klem la ke rong khelan la non market ki mi piren teron complex along se non nili dukan dak se do nili ke klem la ke roi kang tip se klem bom
0: kalang di choro palo tangte nang li kulat kang pupon do punang li non chithan pon tangte labang so kulat nang li kupuson ben si ke pang cheng pon iklo chithaning jima
1: Nili kapang cheng cheng ke nili methang ahok pen pen chethana pot nili methang kawede dabang ahem tun pen pot amasi bor ipon lo ining kamatha pen asaba sapen seta chengthor pon se kemi bu lasi nili misin ihum chenam si halasut chohang don ladak kosane council long misin pipi bu amasi block long pen chohang don amala bang so misin isi pen se nili cheng ilo
0: kalang di tangte nang li ke klem long pen ke pang cheng pon cheng nang li kang ti pa hin sinang li pang cheng pon kalang di
1: no kalang ni li kang tip me thang training putakali ahok pen chetan pon hala so training putadak itum karbiang long ke avelang so server fel pusita hala so hudla mohila sumiti pudo dak join torong pi hama theng no long la dak si ka do ka ve tum sitala po ka charli dam sita ili a chance ave athe mahala so paper kang tip se thanji sitai li ke duwa paper da chonam dun mawe charli dun mawe apeta ave lapen hada ke than sita than ge than ta muni do lo pot mane hasun misin da komre la person misin ke odun ja chance ave bon sitai me thang chibor inang ji pu ka ma tha ben la bang so ing ton te de pen se pinyar ni la pan ching tor do nikla
0: choro parlo tang te ili tum beha paper claim je phan kwan ki claim pon kabor inang ji anso se paprang dun je phan
1: la hen lo muso anang ankar ju hen la kenang sor nai lo etum beha paper ke claim pulote la dak eme thang e od edur anasi akenang sor pipan ma pulotang te kamatha ing ching mon nang ji kamatha chelar voi ve da nang ji ing thik dut nang ji bang phan kang ki mesen nang ji bang phan ke deng mesen nang ji la pen thek the det pusita ka chuning ri dun pen si chethan dun pe me nang ji la pen isia kam klem lo tang te nang chun chetik pleng pletik ke klem ji phan si bor inang ji alle ge do ta do ji alle ka ve ho ta do ji bon sita e tum ke klem bang ining si paning ding nang ji la hen la
0: lang di tang ti nang lison dak thak be ha be par claim jining hang tum pulti sike ke endun ji lapson akenang so do ma
1: akenang so do person lo sike ke enveg nang ji basita neli methang ke claim a sai na nang che than lo baten ne ke sike de endun de hala sot pen ta sita isya ke mang do soar lo atum pulte ke roi kang tip ki phir ke thak থেকলোতে মিঠাং আচরা ফান আসমার ফান দনরা পরিয়াল ফান সিতাই চেরাবন লংপ কো আনসি এহেমসর ফান চোহাংডন পমা এহেমসর আকিরি কারলানকে হেমা ফান লংপ লাসি সরলতুম পলতে লাই থেক নাইজি পমাসি ট্রেনিং আবিসিতা ইমেথাং কাবর ইডো লোতে মানে চুনজি লাপেন হালা থেক মুছটা তুম লং কাচলাংডন কাচরজুডন পুসিতা মানে হালা সোহতকে নীলি তুমহতকে লাপসন আথাই বনসিতা ননকে লাসন সি কার্জু আথাই তাই দো কাছারলি আথাই তাই দো লাসে সিকে এনজি পুলোতে নিলি তুম সিতা নন কে সিকে কে পিপ নিলি গভর্নমেন্ট আলং সিতা রেজিস্টার তেলাম দেল লাপেন সার্টিফিকেট ডিপ্লোমা সিতা নিলি পিউন লাসে আনিং কান বাং সিতা নিলি কম চেট পেন সিতা থান পন লাপেন লাপসন চেপাং রুম পেট পেন নাঙ্গে হাং লোতে নিলি মানে লামসাম পেন সিতা কে থান দুন নিলি চিসিক লাপেন থান নুন বমলো প্রাং প্রাং পেন্তা
0: চোরো পারলো তাংতি নাংলি নন হেজং চেথান পন নংলি সরকার লং পেন সামি রেজিস্টার দুন পু তাংতে লাপুসন থাক থাক বিহার বেপার কে ক্লেম তুম বাং দু পার পিক মা মি তুম কে রেজিস্টার দুন দে লাপুসন তা দু তাংতে রেজিস্টার দুন জি পুতে কপি কে ক্লেম পন আকে নাং সট ল
1: লা বাং সে আকে নাং সট ল আথেমা গভর্নমেন্ট ল তা ইলি ইরি ইসি অনুপাক সন হে ইসি কলম সন ল মানে ইসি চ অডং সল ল পু ক্লেম তা পারে সিতা মানে আকে চক বিদা জি থান ল পুলতে ইসি আরি সি মসন দলতে মহালা তুম লোন চোহাং দন নমকে লাই ফেসিলিটি তা দপি non ke joypik

0: মেশিন চহাং দন তান সার্টিফিকেট দোলতে মানে লং জয়কে মাজক আর্লিং থে লং তান সার্টিফিকেট সে নাহাং পাপরাং যে লাসপসি নে হাসুত কার্বিয়াং লংকে আবেলে আং সোসার ফেল তুমদো মপেন নেথান মহিলা সমিতি তুমদো পেন সাপারেট লাম্পু মেথাং রেজিস্ট্রেশন পুকে নিলি দেলাং লাসে নন নিলি মেথাং লান থাং থেকথে পুসিতা নিলি ব্রাঞ্চ মানে চিংদাক ওলো চুকি হালা দায়িত্বর লাপেন ওয়েসনাতা হামরেন সব হালা তুম আনতা নিলি লং স্টুডেন্ট ল নন হালা তুমি নিলি পার পারলো আলাং তুম আখি দোক দাঁত দোক আলাং তুম কেছেপাং তৈপন নিলি মেথাঙ্গে আবানলো তে মাবনসে তা নেদন নেরাব নে পরিয়াল কেছে লংনাং থাই দো লাপেন কাবি সাইডে পর হালা তুম তার নাং ঠেক দন ইপু আ জয়নি পেন আমা সে নিলি ল কবর ই সেটা পিনি আর নি নিলি নহক সেটা ছহাং জক প্লট নি মেথাং আ সাই পেনসি নেচর নে লক লং তা চেরাব দন লং কেছো কিজুন কুপি মাই নিঙে হাং কেডো কেডা জি সেটা বাং লং সোহাং জক প্লট বাং ফান পিং টুং টুক সেটা এ চর লং সোহাং জক প্লট ল আমা ইনিং হাংলিং সেটা পিলং আমা ইনিং কাং সাম কেডো ওলো লাসে বেপা বেহার হেনলো কে ক্লেম কে মেনাই সাকুরি দা ক্লেম মি বন সেটা লাকে আছি ক্লো সেটা কি দুঃখ দে তুমকে ঠেক পুলো তেলা বেপার কে ক্লেম হেনলো কে মি পিনি ইলে লং সেটা চলং প হালাকে তোমার চেকলো চংহং নাই বা নন সন্দর মহা কিপি চেকলো জানি জন্থম পিপেরে থমকে কি দুঃখ সুসো গালি নিতুম আবাং সে মাথাতে নিতুমকে আর নিবাং তা টাঙ্কাকে দেংল টাঙ্কাতে দেংলংকে হান সাং লাহাই স্তাপতুম পেন চে থাকছে মানে চুলং আর নিবাং বাঙাতেং চুদন লং এনদন লং জুইদন লং ক্লেম দন লং আমান তাদু বাং হেম চংদুক দাম জক প্লট এ মেথাং কেচার জাপলতে নিংকাং সামদু এন পেন এ মেথাং আমান তাদু
1: চোরো পারলো ননিয়ে জনাংলি ধান পাচিনি পন সরকার পেন পুস্তামি সরলু তুমহান পুস্তামি মাতে বেহা বেপার কেকলেম তুমহান পুস্তামি আকিরাপ পিপন পু তাংতে লা সোয়াকিরাপ কিলং কি সরকার লং রেজিস্টার দুন তাং তুমি আকিরাপ লং চটমা মাতে আনোট কাপ্রেক তুমস্তামি লং পন
0: ও লানিলি থানেং তো সরকার লং রেজিস্টার দুন তুম লে কে লং চট গালি নন সন নাং ট্রেনিং দলো পুলতে লাসন ইন্ডাস্ট্রি লং তামে বা আলং কাপ্রেক্স তামে কুলাত আলুন মানে টাইলর আলুন পদুজি লাহাই পেন নাং চহাং দুন চম পেন ক আনলো সরি ফকে ট্রকে বালা কেসি লাসন পেন তা চেপার যা মে মাতে নাং মে সিনি সি হিনি লেদলতে নাং চকলো ত নেথারাং কেথাক পে কেথাক হেনো পুপাম দে হালা তামে পিকলো মে থাংলো সেটা আনু তিন গে দুপেট পে হালা কে রান কুতে কেথাক মানে আং ডেং দু পিকলা সিতালা মেশিন পবাংকে নাং নন মাত কে জয় কে কে মেশিন কে এহুম চিবি কঙত নাংজং সে কে রয় ক্লিক ক্লিক আনলে ঠেক পান্তা মানে পিকক নাং রয় থাপুতা নন লম কে নিতুম নন এ ইপাক আলেস কে রয় প ফারুসি এন পনব এনকে নাং লা ফারুসি আপ্রাঙ্গে ফকে এংকয় থংকে নন কে আজাত হন্তা আদর কে সুপ মানন কে ফারুসি তা পারক তুমি আন সুশিলাং মাতি মু লাসে লাহেন লো নন মানলা নাং চার্লি জি পুলোতে নিলি মেথাং তা এড্রেস চেথান বম কাইতা রং খেলান লং দো নাং মেশিন কে দং ইফান তুমি তুমি দিক তুমতা আলম তা বাং ঠেক নাই নাই গ্রেজুয়েট কে এনতাং সাকুরি কে ক্লাম তাং তা এ মেথাং ফান হো নাং চার্লি লাং পো নন মান নিলি জানুয়ারি ফেব্রুয়ারি কে কাইতা থান তে পিপন বা পেতে নিলি তা ফেস্টিভ্যাল পেন হে ফান কেছে সেকদুন সন্দক আসে মার্চ লা আর নিদিং চেট পেসে কে থান থান লাপেন আলং কাপ্রেক তা বাং চেপাং রুম পো নিলি থান দাম বম নন মার্কে ঠান্ডাম বম গেলা ডাক ইউসি চার্সালং হেদি হালা ডাক্তার বেডসাইডা পো আ গ্রুপ বাং সেং হা ডাক্তার নেলি ঠান্ডাম বম লা মানে লাকে পার্ট টাইম লো জল আনসি কেরোই কাং টেপ না আবিলু কে দলো
1: কালাং দি তাংতে লা সরকার পেন লাহাই ওয়ারসাই চুয়েন্দুন জি প্লুতে পিনি পম পিনি কাফিলাপ নাং জি লা পুসন দু ইকমা মাতে সেকে কে এনতাং তুমসি লং চট জি
0: নাং নে সেকে কে এনতাং আতুমা অং মি অং লে দি হালা বাঙ্গা সার্টিফিকেট দো নাং কগি মেতে লোন জাং দন বাঙ্কে লা লোন সো পসিতা সার্টিফিকেট দো নাং পলসি লা সেকে কে এনা বাং পিনি চেক লই জন জনি আ সেকে লে এনান্তা লা আন্তা চক মেতে ফেশন কে আফিসি ঠেক পন বম জি মেতে আপ্রাং লা কে রয় পে নে ঠেক লতে নাং আসু পেনসি নাং ছেং পন জি মেতে পে কক আকং কে রয় পিনি আকং কে রয় জারং কে রয় রুমাল কে রয় লাহাই পেনসি ছেং পন জি নাং তদ লুন লতে মাজক তা বাং বি পো বাং বিলো নন লম গে মানে মনিত তা দোলো জং হেলে কে রয় ছিং লুম পুসি তা কে রয় দাম দি দিম আবে বাং পারক তুম ঠেক লং ল নন নিলিকে রং খেলান কে নিংকান কই সুসিলো নিলিকে দো নন পারক তুম নাং দোদন এলো ইনো তো কার্বি তুম নাং দোদন দে হালা সুতকে নিলিলা ডনবস্ক আ তোবার লাং দং বকলাং মানে তোবার কি মিজি গেলি যে সং সং তোবার লং লাং দিলি

0: be pa be harana toke ali ki do sai dilo non son ke roi kang ti banna sita ange non ki fashion pata do fashion bang apirthe da nang thek bom chikerla bom lo nang thek bom lo la so par la fashion hai hui ke roi polati epak paka choi si non ni tum suri hini parokre pho ni tum epak long ke la sila son tak tak si thek pon bom po men men ke thek thelo mati di e paga choi ke roi non la blouse po pui tum karbi pinni pe kok pan ke anta ari ki ding prote pharo pli ari ki thi simple pate pharo ke thom ente ko anna le do lo choi ke roi hala pe ke thak tum tala son tak tak la aprang pen ke cheng i ke ne pe thak la hela pen pe thak bom pen ni ning ma thalo pe ke thak lok pen ke chok chelo i si tak lem bon bom nang i pesi pe thak lo embroidery roilo embroidery tananglo puta order choita nang roilo ama sila pen king torsi ni methanga sta batum phanta nen pinyar nila tum phanta pasung se ni ko an maki pinangi a bat an ke kaita mane choklim lim la sila tum ta nang do don thekser lo jongsi ilia ahem pu bang jongsi chok chepte nang ke rab do na tum helper tum sita nang dudun bang bade jimate sita pinyar ni kala tumsi ahem pu osan lo ili hala tum phan ili kang hon paprang nangi anke bang te phanang hon po anke bepar ke klem bati inuvet le ki un nakam gali cherap chiri ihi ihi pen amane abudhi la son agyan hedi charju seroy nangji
1: tati nang li kulalong ki jorpon perie la ha ki nang li online bisami jorpon ma
0: online jorating lo athiman sidane nining ke matha da traditional pusita pini pekok ke bang do piklo po ne pini pekok ke bang ne on an ni methanga product pen pensi ne ta chepar ja balang pusika bor i pineng ke la si ama si nang ta nang nang pilo ne li la pu sol am khata pathak po hon ki pusita non lam ke apini apala fashion na ling le he fashion bang ng plate apini apekok avan kok roi po jor po anke online bang nang ji pute pipo bang ko online nang thap po pe sita la son lo anke la ke embroidery hin le he ako a choi ta roi dun phirno pet ke dang machine ni ali che long long mati a choi tang bang long ko pre cap jok plot po a choi ta ne roi pandat po pu embroidery ko te roi et po roi det lo teng ke a choi ta roi thek ma roi thek anke la so teng bang nang than pon ke la ke roi nam dang ke dak ma si do ko pole si i si vet bor el pen karila a group pen ta me chelangra bahini ki thom aning che chor pen chelangra la son klem lote anke monita wang bompo chan bompo la pu innovate do kok lote ili ta kene bor hak te timati di ke do he ining oi se son ase bepar ke klem ta ijit pi me se na son chiri ra he di non ni bange ni me thang innovate si charge ablo sita non ijit pi ke ni student me sen sen chongwai don let ti lo la eli ke than ben chini ma te lage ne long do te lage chok po la ne long do te lage ke klem pi pa me sen po po la son tak tak si bepar klem ji sita bang thom pli le chera bi beta aning ke che ton pen klem lo te ching thur
1: di tang te ili tum sita me thek pon long penang an bepar ke klem tum online pen sita me jor pon ti ti tang te la bang so online pen kulat e jor pon ko anali do
0: alle dolo la non ne bangke la son lo ke online na teng lo mane hem ladak nang pa chen bangke ne komo mane a hem a hem sil son delivery date a son lo la online pen pulote la hala ke ro nam ta long po a ko ili ki pi nam ta long po la hai pen pang rum pe la te ili mane ali che bang la ke a hor mu ling lo he ali ki do lo online pen pulote এমে থাং দা দাম চক প্লট পমাতে আকো কে নাম জি আলং পসিতা এমে থাং পেন দাম পকল কে দাম নাম তা লং টু প
1: কালান্ডি চুরো পারন তং তে নাং দি কাপরে গা দিম লং বসামি নাং দি জর্পন লো মা
0: ও জর্পন লো পেনাং আন নাদিম গে জর্পন লং লো লাপো পেনাং আন রয় প সিক বম পে ননসন মো কাং সাম হল তে সল সি নাই পু পন নি তুম কে লা নন বারে খাই সে কে লা সন সে রয় প anke along ka pragadim dampo jordan po la pena prang prang kala festival long tani li continue si ningkan ke ne susi non ta survey de anmate la ki bidon pat he la so pat la doctor mane nang en nang hem ka che van pugavi nang isi ke jor pat eli charlie nang la ta isi ador tok kling nang ne la pen ador bad dun o nang ne ne la anpen chi sapen la anpen la teni ching thur iji ne ta chilu chok chelo mane asap ne cholong chit an ta chok

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরটার জেগ থাকে থানা বাংলি বন্তি তিমপি পিনিয়াজু পরফাইসির কেবরা মিনিট নের কেবরা সেকেন্ড ফ্লি কেবরা হিনী আহুত পেয়ে কামাখ্যা আলং অম্বুবাসী পাংচেংপু কাপাংচেং আফিজং কামাখ্যা মন্দির আজার কানকে ইঙ্কির চেকপু নিফা ইংকরা কে থম ইংকরা প্লি লাপেন ইংকরা ফ আর্নি আন মন্দির আজার কানকে ইঙ্কির ক্লিংপু ওসিক নিফা ইংকরা ট্রক আর্নি অম্বুবাসী আসাই পাংথির পন্ডেত আফি মন্দির আজার কান কার্ডম কার্ডিয়া তুমফান ইংপু পনপু অম্বুবাসী আপুথা আংজাকং পি পে কামাখ্যা দেবালয়া আলং পিনি পেন অম্বুবাসী মহাজো পাংচেংপু দেবালয়া কাছারিয়া হিন পেন কাপাচিনি পন আতেন আনিং কানবাং আসন সিনন আদিহু অম্বুবাসী আলানা পুথাক দেট লাপেন আংতান আলোকত স্টেট কাপ্রে কাপ্রে আংকাং পেন কেবাং সাধু সাইনাসি মতে কার্ডম কার্ডি আতুম নাংকাচিং ফ্রমসি থেকলংলো গুয়াহাটি মিউনিসিপাল কর্পোরেশন পেন অম্বুবাসী আপুথাক কেবাং আরার আতুম আফান কেলাং কালানা পন আফান কিজোনালাং মিয়াতুর লাপেন আদিম আকলং পাংথির পঞ্জির আফান কেংকাম দেং দাংলো এন জি ও আসং আতুম তা কার্ডম কার্ডি আরার আতুম আফান কেলাং কালানা লাপেন আদিম আকলং কাপাংথির পন আফান চেরাপ চেতো দুঞ্জি আফান চিসিগ্রিন তিলো কেরামতং নিং কান ফ অলং বং কুরুর কেথম কিজুই কেলাং আতুম আসাম নাং হুলিলো কিজুই কেলাং হামফাং পেন লামথে কেলং আতেং সুরিহিনী রাইং কইরাই সি পেনি কইরা হিনি দিহিন নিং কান পেন সুরিহিনী রাইং কইরা ফ ইং কইরা ট্রক আনিং কান আন স্টেট অলং বং কুরুর হিনি রা বাংলা সিরকেপ কেবরা কেথম রা বং সুরি থংকেবরাই সিরা বং ফারু ট্রক সিরা নের কেপ কেবরা হিনি কিজুই কেলাং আতুম আসাম নাং হুলিলো লাসং বং লাক সি রা বং সুরি ইং কয়রা বং ফারু নের কেপ কেবরা প্লি কে আংতান আদেত আসর স্টেট আলং আংতান পেন কেবাং কিজুই কেলাং আফাই নাং কে বাদ সি আসাম আচ কাম আফান পেনাং আর ডি নাং চিপি দুনল আসাম কিজুই কেলাং হামফাং আসাই আলং কাপাচাতাক পন আতেং নন হেড জং স্টেট আলং কাচিলেং আহিন কাচিং থুর কিজুই কেলাং আকলাম আলং কাপেমান পন কিজুই কেলাং আবহা লাপেন আকিমি আবার সাই কেদো চরান আবহা হে হুইসি স্টেট আলং আর্নিবাং তা কিজুই কেলাং আতুম বাংলো লাসন সি কাজিরঙ্গা ন্যাশনেল আনাম্পি মানাস ন্যাশনেল আনাম্পি পিরথি ফুরকিমু আহিন গেদেং পন্তাং সরাইদেউ মৈদাম লাপেন শিবসাগর আহাওয়ার আহোম কাছারিয়া কাই হুৎকে কিম পন্তাং আসন সন আসিম্বন কেলাং জিয়াফান আসাম আলং কিজুই কেলাং আতুম বাং নিহাং নিতুর আংকা আলং এইচ আই ভি আকিসু আফাই নাংবাদ বমতাংলু ইউনিয়ন প্রাণময় মিনিস্ট্রি পেন সুরিহিনী রাইং কয়রা ফইং কয়রা ট্রক দিহিন আনিং কান আংথেক আলং সিলাবাং সোলামথে পাচাতাক বনলু হালাসো আংথেক আতেং আসাম আলং নন আমাদ বাং সুরি থংকেবরা কেথম রা বাং ফারু ইসিরা প্লিকেবরা ফ আবাং ফুয়া তুমলা সো আকিসু চলং তাংলু নিহাং নিতুর আলং এইচ আই ভি আকিসু কাছলং বাং সুরি ক্রে কেথম রা বাং ফারু নের কেবরা সির কেপ সোয়ারলু আংবং বাং সুরি ট্রক রা বাং ফারু নের কেবরা সির কেপ সোয়ারলু কি আসাম পেন পুসি আংথেক আলং পাচিথাংলু আসাম স্টেট স্কুল এডুকেশন কাউন্সিল পেন পিনাপ আনেরলু পরফাইক্রি সিয়াহুত এইচ এস এল সি কম্পার্টমেন্টেল আসাতলাং সুরিহিনী রাইং কয়রা ট্রক আংথেক পাচাতাং পনপু এডুকেশন মিনিস্টার ডক্টর অনুজ পেগুসি সোশিয়াল মিডিয়া আজক পেন লাসলাম থে পাচাতাক পনলু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আসন সি আসাম আলং তা আসাম প্রিমিয়ার লিগ মতে এ পি এল পেদুপঞ্জি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সি বর্ষাপাড়া আসাম ক্রিকেট আসং স্টেডিয়াম অডিটোরিয়াম আহেম আলং পাতুমি লাসো আলিক লাপেন ট্রফি ইংপু পনলো কেবাংজি পাই পাই নিফাই ইসি পেন নিফাই গরা কেথম আর্নি আন লাসো আলিক কপাঠু পেডু পনপু লাসো আলিক আলং কাদু কবি ফাইনের কেপ আতি মাতুম চেপাতি দুনপু এ পি এল আলং কা চেপাতি দুঞ্জি আসং আতুম গুয়াহাটী রয়্যালস যোরহাট স্টেলিয়ান্স তেজপুর টাইটান ডিব্রুগড় ওয়ারিয়ার্স নগাঁও রেঞ্জার্স বরপেটা ব্লাভেস চৰাইদেউ সানরাইজার লাপেন বারাক লিজেন্ডস হেনলো কাংপু আমে আলং চেতং দুনসি চিফ মিনিষ্টার ডক্টর শর্মা নিং জে এ পি এল আসাম কাপাথু ফুরকি মুয়াফান ইসি কেমেসেন আং আংলো লাসোয়া লিগ জক পেন কাপাথু কে থেক সের সের আতুমফান পাংথেগুন পপুসি চিফ মিনিষ্টার নিং জে লাপেন ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাপাথু কাচিপাতে পিনি আদাম কাপাথু আলং ইজিপ্ট আতুম নিউজিল্যান্ড আফান কেথম ইসি আগোল পেন পেরেমলো পিনিয়াজো পরফাইন কেপ রামিনি থংকেপ আহুত গ্রুপ জে ইসি কাপাথু আলং আর্জেন্টিনা পেন অস্ট্রিয়া পাথুপো বিয়টা পানসি কাংটনিকলো

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং আলং নীলি বন্তিটি মুপি কাদুকভিয়া ফান্তা কার্ডংবাজির সি কার্বিং ডেং পথ ডাং পন্থুল পিনিকে ওসিক নি ফাইং কিনী উর্মি আনি কার্বিং ডেং গিবা মিডিয়াম ভিপেন মিটার ফারুক লিরা ক্রি সিরা টগরা ফ কিলো হার্সপেন কিলো হার্সপেন ফারু ট্রক সিরেং করা সির কেবলা পেন মেগা হার্সপেন লে ফারু ইসিরা ইসিরা টগরা ট্রক হেনল আদুন্থুয়াং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলামথি আর্জেক সানাং কান্ত থেকদুন্দি আংদি বাং আংরুক থেকদুন্দি পাফানসি কি পুদুন লামথে কেমান হাকো আহুদ কান্ত পু ইনুদামুদি চমাঙ্কান আহুদ চেংলে থিপদুন্তা আংদি আংতং থেকদুন্দি চংলে চেংনাং দুন্তা লাপু থাক থাক নিমসোলে রংদুন্তা আংদি এন্দুন থেক থেক উসিপু লাসি আলামো দকক জাদাকাম তামি বাং পেন পাচিংবার দুন থেক থে পু আমি রাফানসি কি পুদুন আলামথে পিনিয়া সারলামথে লাপান হেল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে উর্মিয়ারনি আপৎসি লুন আংদেং আলং পেন লুন বান আংদেং পেন আসনসন আলুঞ্জির আর্জিক সেনাং পিনি লুন বান আংদেং আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি পখিলা লেকথেপি আলুন আলাম থে চেতংনাং উবি আহিথি আলং ততাংতে পখিলা লেকথেপি কিলুন আলুঞ্জির আর্জিক সেনাং

সাংতারাম ননকে নিলাম থে নেসে সিংটন ককটিতি নিলাং জয়ারলো নিলাম থে নেসে কারজুজিয়া ফান বাদুতা পরবে মুলুগতুম নিলাম আর জুজিয়া নিহাং হে হিথিয়ালং মুনিরাংলুম বম কেপাং ববজি আর নিংকেহাং নে খামখে দুনলো আলাং তুম পাতয়তে হালা তোয়ার প্যান মান্যানিম সপিয়া ফান জাকং কে থম প্যান আরি অচেক সে কিবুং পন নে খামখে দুনলো হালা তুম আর জুজে দেন আথেকে নেসে আংটং বিহেক হালা গাইসালালং রেল কাছিং কয় কিথি আর পুং কো আন মাতল আফাই কাছিনি নিংহনদুক ডোমা ইংথিন ইঞ্জির ইলোমা ইভি কেরেং লিদুং তামে নন মালমকে কিথি পুপে হির বাং আতুমা তেংকে কিথি তা এসন আর রঙাজে মান্ডে আরনি আরনি আরনি আরনি আরনি বাং কামাথা চেকিরলা বম কায় আর জান সিনিং কিলির ইংলং রেং সেং কাদো কাবেতা আলির চেফারলো পনবম কেমাথা চেকিরলা বম আহক তা ননকে আহক কালি আলন তা ননকে আলন কালি লাংরয় লাংজেং তালো মিলি চিংহন চিংজিনসো কাদো কাবেতা চেকিরলা বম আরনি আরনি আরনি বাং বাংসোয়া পীরথে ননকে কেদো কে থাকাফান মেমে টাংলো কাফেরে চোবাই চোরাই হিলে কেমান বম ইফিয়ে ফ্রাংতা কিথি ইংহং দিং কামাথা কেমে মুনি ধেজান কাচিংহন

0: লাপানাপর মেথাং কাসানসে পন না হিরজির কিহির আর জুলং টাংলু লামেট কি ফুরাং ডেঙা লংপেন কিহিরাবাং হিরবান লঙ্কাম তেরন পুথ দাদন্থু লামেট কি ফুরাং ডেঙা লংপেন তুমু সু আর জেক সানাং কেথান পঞ্জি সিং তিমু আতুমু আমেনকে আতুর কিমি তথাংতি আর জেক সানাং
1: কিসু রংবাঙাপর আর কয় চিক্লু রিদ মেন্ডুয়ালং লুনসে টেরাং মেক কেজাং ঠেকঠে হেবয় তয় চিক্লু চি ডক ডক আনলু চিক্লু আতুরতা ইংহুন বিন মুরিক মুরাক আমাত আতুর খেলানলে লাসন থৎসি পিনি লুনসে আমাহাংতা মুরিম সাং ইগ্রিম কামাথা কাসেঙ্গিত পেনাজক লা নাজো কেদিংটা আমেক চাহারলি ববে এসন মাথা জুদেত এসন মাথা জুদেত আমাত লুনসে কামাথা আংকুং ক্লেংপ্লে পিনল কামাথা আমেক মেঘরেং জেং আমাত মেন মেন নিংকান ফ আপ্রাং জেরি গেন্দেং চুমাং পি আহতেলা লং আমু কামির কি পুয়ালামো আমেক সুয়াং দেন নাংচেকলাং দংল আর নি থারলো নে সিবেদলো কাংটিং নাথু নাংটে বক বমলো লুনসে তেরাংটা ডিভু পেন কেবাং কাউন্সিল আবাস আলং পেন নাংসুন্টুক আমাত আদুং কেদু চুমাং পি আহোটেল আলং লুদ্দাম চকল হর দোলাং মা কর পি লুনসে আবাং আরজুল দোলাং টেপো চেটেং মা আবং গেথেল চুমাং পিয়াবাং ইংনেক দুনহিং সি আরজুল চেটেং দা চকলাং কর পি আহানমি কে ফাগ অক আবেবো লুনসে চরজু ঠুল নাংফা নাংকি বি পি আফাগ অক দোলাং টেপো ইংনেক হিং সি চুমাং পি থাকল বাইক কর পি নাংরার জে কেমে নাংবেদলে লাট মেসেট অং লুনসে হর জুন বমসি পাশিমু তুরল নিমুতে নাংতুমা হে মানে তে নিমু বটেপো চুমাং পি ইংনেক দুন হিংসি আনিংরুং চিপাং তুই চনসি চেঠাক দুনল আপ্রাং কে মেসেন কর পি নন কে নেহেমা সরমুতে নাং মিমুলো নাং কে নাংবাং বিরি নাংবাং এরলেট নাংচু কাচিং টিপ হা নাংওয়ামান পালিসি লান কেলাং মে লাদাখ জেরিগেন্দেং হিঠিয়ালং কে নাংসন থত আকি মেকে আবেলো লুনসিয়াবাং রুদুন প্লমল নাংরো ফারচো আরেদমাতেপো চুমাং পি চেঠাক দুনল আহকলতি কর পি নাংকেরো ফারচো কালিল আঠে দিফু আহিঠিয়া লংতা নাংসন্থত আরাজে কিমিকে আবে নাংকে হিন্দি আসিনিমা লং আর জে কিমি নাই মাধুরী পেন চিংলিত পিক কর পি হরজুন বমসি লুনসেটা নিংজে বমল টিপু নাংকে হর আরাখি লং টাংলো বন চুমাং পি নিংজে দুনল হর আরাকি কালিটি কর পি নাঙার যে আরাকি সি নেকে কেলংলো লুনসে আবাং কাংনি ধিউথে পিনল লাসন আহুত লুনসে আমু কামির আবাং লাং কি জুনজি পুরা মেন মেন হুটের আলো নাংলু চকল বা ই নাংকে হর কি জুন লেলো বো কামির আই গাফান ঠেক লক পেন নিংজেল মাত আ ইগল লুনসে আফু চিংথুসি পুল নেলি নাংলি বং কামির নাংলিকে হর জুন লেনন কালিলি কালাংলাং আলাম নিজে তাব লেনন হর কি জুন অপসি নাংলিকে আকি মে আকি হিনু আনংটা কেডো হুলব হেম নাংডু নন ইক হা নীলিনেং আনিং পাঠিল না হো দিফু পেন কেবান

0: kapin kada lam ke arlenge tia tum nang kapin kaduna lam saide lale nang kache don dunde le pute nili rong ben plum nang kokpo kali le pute nili phan sarthiang hoi pen nang pasun tukpo la polsi arlenge the nang ki pudun kalili kalang lang sita nili khamkhe ha he detlo lunsia bang chethan pajir milo nangli sarthe ka chepa do verjia phan pura rada phan kalili alam kapin khat tap ke chok che deji nihang anathu arni kichi nichi anathu si arni ke wang puason ke kosson lo rara tum nanga che don dun po kamil thak dun lo mendu adung het kai phua phangalong wus har kuser ser amat lun se terang kamathang kung chebeng petsi pasimutur lo mai ahok lo nimu kabir nangki pualam banga khai ke chake e ogabit kate jok puke ahok te mala ho nimethang sarthiang hoy kachipa duverji afan ajoinisi pini ki sungge phunang lo jong sine tangka maha amek mathathera nikhaya phan chingon ra nirong pen chiplung ple pasante nisung jok ploji apollo lunse pasimutur lo halapu mihi balonget hek atheng mi ke jud rang rang lo kachiu mape honkita ar koy atumon apotsi khangthip un e delo lunsia bang kangsamong klem hur lo apu ching thur horsi ari hong abang theng mi hoy bomsi mathalo nikaita labangso athengmi asonlo apranga koke labangso thengsak athengmita intangpik ingnefik sita nonke me chobomsi thengmita ke juthupo lasi nikaita ki jujji anathusi nangte bok bomlo mai nimu kamiralam arjute ni non ason man medeji apollo nirongente aprangke puamat lunsia mahangangden umthiluarong aharji nangcheklang donglo chumanglong kedai karbiarong umthilu lunse terangarongke menmen karbiarong puttining tunte athe ladak ki ongdung abang phuatumke chumang apinding sumpod asansi kaching thangdun lapen kaching ki kache thana motna thuta chumang alama teot asansi kaching ki arong adon komri apollone kupilone kiwang ke damaphan kimisen na towar sarkar hinpen rabre kijuna langaphan ringbelanta kawe pena joini longchora langsi rong isita kijun pen chenglok kachinglu kachingthi ilo labangsu pena joini longchora long kaya mata ingrengu ingreng klungsi rong rup parom luklo uthot longriya temon nangkache pharlo pena jok lunse terangta amithang sarthiang hoy pen ajoini kamatha chikirlasi banga khai kapre ka tuma phan longli phelang chipilo rong mekar chipaung ponlo sita aphi banga khai atuman chelang pedamat lunse terang aphan sathe ki thijya kam phlemlo lunse terang pen thama chipidolo asai jok jesi lunsia bang ha hawar nathu kanang juilo Mandua dung kidu hanjang ajualong oki inhu ser seramat lunse kamat hangkung jutkoklo. Nihanganatu sampiatur mandu arloan nangkile teklongsi lunse ta thursi mika chinghip totborlo. Halapu rong anatu pen রিসুয়েজাং মেন্ডুয়ানাথু কেবাং নাংথিজেং রন থেকলংসি লুনসিয়াবাং মাংহুদেল বাং আখায় আফান কেচাক কেচকচে পুকে নাংটা চিনি গ্লোব ইক কামিরাবাং মান্ডু নাকি লুটপেন নিজে ফেলু চিনি পামেল কামির নাংলি লামসিয়া হকল লাপত নিলিতা ননকে বাং আখায় আফান চাক ছিল লুমসে টংকিসি থাকদুনল আমু কামির কানিজিয়ালাম আর্জুলংসি লুনসে টেরাংটা আনিয়ারং চেপিল লাপেন পিঙ্কি চিউম দুন টমসি হা রং আতোয়ার আনাথু রিসো এজাং আতুম আফি আফি কেংকাম চেয়ারদুনল
1: লুন বানাং ডেঙালং পেন পুথত আদুন থা লুঞ্জি রাজিক সানাং কে লুঞ্জি জয়রাম টিসু আলুনলাম থে পিরবি জংসি

লাপনপর নংলেতুম গুয়াহাটি পেনকে বাজেটা কার্বি চাইমে কার্জু লংটাংলো লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাইভ লিরা মিনিট থংকে পাপর চকসি রেডিও কার্জু কেডো নারার ফান নিলি বিশ বাজে রংফার কার্ডম না বাজে রেখল কার্ডম লাপেন ট্রান্সমিশনটা ইংকু বনেগল পিনিগে বসিকনি ফাই করে হিনি উর্মি আনি নালিতুম জামে কার্জু লম্বামলকে এফ এম এন পেন ফারুসিরা তোবরসির ক্যাপ মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আই এপ পেন সিতামেনা

নলে নালে তো আশোক কেম প্রাইপেন কেলুন আর জুয়েক লংতাংলো আদন্থু বোদো লিরমিয়ালুন আর জুয়েক সিনা সুলেন স্বর্গিরি লাপেন খানশ্রী রামসেরা টুপেন।

নন্যাং লুম বি কে মোহন ঠাকুরিয়া লাপেন জনতি বড় টুপেন কেলুন আর জুয়ে লংটাং আদন্থু জাসুদা ওয়ারি পেন কেলুন আর জুয়েক সেনা।

0: আন্টি ইসি বাঙ্গে দোয়াই মেডিসিন কে ইউজ তো দো হ্যাঁ তুমফান কে ইউজ কিছুমান হরমোন যেনে এস ফর এক্সাম্পল তুমফান লেপেক্স পুইস মেডিসিন প্রিপেয়ার হ্যাঁ সো মেডিসিন লং খেদ দিন লাংলি ওলা সাইনিয়া ডুক ব্লিচিং পাউডার ইউজ নাই সাইনিয়া ডুক বাংজং সে 100 গ্রাম লোপলো তাং তে আউট অফ 100 গ্রাম 3 গ্রাম বাং খেদ দি ব্লিচিং পাউডার মিক্স দনং 3% অফ ব্লিচিং পাউডার 97% অফ লাইম পাউডার সো সপন মিক্স লোপলো তাং তে সো ডুক হে পি কাছে ক্রাক লং বর হেড সি ইং কিয়ে ফান আপর আপর পেন হিজির দাম নাং পো পাকু প্রি নাং পো পুলোতাং তে লাফান মানে আউটসাইডার আতুম জি টুকা এটেক জি আজা কং লা তুমলং ইমিউনিটি হে ডিক্রিয়েট দপ লা পেন হালা তুম তা আংনি মাং হং দো জয়নে লা এটেকার ল জে জি টু মানে বিতুলে পুনো টিমলে পুনো যা দা পিলে পুনো এমে পেন থেক লং লা পিসি তা মেলা তুম ফান কিলুত কাং টুং তে জি বা আদুং পাতে বক টুং তে লা সো আবাং এনভায়রনমেন্ট ক্রিয়েট পো সো মেডিসিন ইউজ লোপলো তাং তে লাই সিল হে পেন আলং তুমে থাং মাতা এং কি মাতা ইমিউনিটি হে বেমার পেন কাছে পা জক আজা কং হে আলং তুম লং রূপ সো বিদি ব্যাং তা রাত তুম চিনি দা সিমে আকু চিনি নে লাং পুলো তাং তে সো বিদি ব্যাং লাসি দা ক্রাতা নু থান ল কু লং থেক থে বনাই থেক থে পুলং থে ডিপার্টমেন্ট লং ওয়াং ইনি লিতুম ডিপার্টমেন্ট সর এক্সপার্ট দল তুম ফান থান পো বা চিনি
1: তাং তে ইলি তুম লাং দাম ল না লা পিন নাং আনা তুম কে ফেক ইয়া মে কে থর ইং কি বিতু পাপন দে দি ফানাসন ফেক এম মে কে থর পো আর উট পো লাসন তা দদ দতি তি তাং তে লা পুসন কে ইং কি ফান মে সেনাং ঠেক মা মাতে পুসন ল
0: হিনো দা খাং জাং গে কালি মি ও বা মে সেন পু বানে পু দাম নো স্তা হিনো দা খাং জাং পতা পুনো আথে মা লা মেন মেন লে লাং দাম জি পুলো তাং তে বিতু লে পুনো চিটিম লে পুনো মিহি ফান কে উন লা তুম কাজ জই পো ইং কি ফান জং জং বাং লা সো আবাং মে পার পে আথে মা লা তুম হেদি আং নিম আং হং পু পু ইং কি তুম উন ও কেলাং সে ইংকি পুলো সিতামে লাতুম হেদি হাইজেনিক পিক সি কেলাং লে পুডিং হাক সিতাম ইংকি ফান্তুকে হেদি কেলা না নাইয়া কাম কে কাপাং থির বর হেলো কেনাং স এস ফর এক্সাম্পল কাপাং থির গসং লাতুমান কে নাং লিকান না না বাংলো পুলো তাং তে হে নাং লি সাবুন জাং থু ইসনু পাউডার হান ইউজ পামে পেনজং সি ইংকি হেম লং দাম লো বা লানা দাম লো পুলো তাং তে হে লাতুম ফান এফেক্ট পো লাতুম মেন মেন কেলা তুম থিলট লে সেটা মানে তোমার হেলথ বাং হ্যাঁ ডিটেরিয়ট পো ফিয়ং মানে উইক বম বিক বম ইমিউনিটি বাং কম বম কম বম লসন সেন মান পো তুমি সাবুন জাং থু নিম উন এল পেন হান মানথু লপং পেন এং নিম লসন উন এ লাসি লসো বাংকে রাত তুম চিনি সিং মে আধে কার্বি তোমার সোসাইটি লং এ নিলি দা থেক লং নিলি পাই তুম নিলি ফি তুম তা এ হেমা বেরেন্দা লং সি ইংকি আর নান বি পোলা দাক সি মি থরপ মিহি কার উদ লা হেই থেক দুন লং হে তাহলে সোদ বাঙ্গলে তুমলা সোন লেস বাঙ্গবে দেল মেন মেন থেক লং ল বিতু টাইং জার এল চি টিম টাইং জার এল পট লা সো কাম বাঙ্গে চক লুলা সোন সি মা থামি মিল হে সিটা আ হক পেট বাঙ্গলে তুম হানে মিহি দা এফেক্ট দ আং কি বাং কে চান জি ফানা সব সু মিমি
1: তং তে পুদাম এল ল পোতে লা ইং কি পাং রেং বলতে কাপ্রে কা দিম মতে লা মে হান আন কি তুনা দিম পেন হিলোভিং লা
0: সোন সি কি মি সোন সি কি মি
1: মি পিকলো সার নাং লি ক্লার ডাক পেন লা সোলাম থেকে থানাম থেকে পন ইংকি তুম তা ছি এ তিতি মতে লাপু আন চু চে দিয়া তিতি লা পুসন হতা দোন তে হালা পুসন পর হতকে কোসন সে কাপা জক দোন নাং প
0: ইংকি তুম থি এ তিতি লা পেন আন চু চে দেত তিতি গে লকে মুনি তো সন থল লতা বেমার দলো থেকং লে দেত পলো নাং লি হেদি নাং লি চার চে দেত ল লা তো ইংকি ফান তুম ফান বেমার কে লাং বিদি দ হে তুমা বেমার জাতনি দই সিগে ভাইরাল বেমার ইসি বাঙ্গে ব্যাকটেরিয়াল লাসি লাসো বেমার নাং ক্লাং লোপলং তে জং সি উইক পিগলো দামন আনচুন এডালো বা চু সি তামে একদম ফিং মারে লাই হুই দো মতি লাই সব বেমার আইছিল লাসি নি তুম কেলাং বিদি ব্যাংকে নলম দোল হে লাসি ডিপার্টমেন্ট লং নালি তুম ফান এল হাই মেডিসিন মখান নাং নি তুম ফান নাং পাকলাং থেক জি লা পেন নালি তুম কে ইউস অফ প্রসেস মখান নালি তুম ভাং ইগনো আকো দাং নাং থান পো আকো ডিপার্টমেন্ট লং বাঙ্গন এ পুসিতা মিলি তুম সিরিকালচার ডিপার্টমেন্ট পেন হে অ্যাওয়ারনেস কালেক্টেড ট্রেনিং প্রোগ্রাম পিপি হালাই হাই হুই হুসিনি তুম ডিটেল ইনফরমেশন আলাং তুম ফান আনিং লুচক আলাম থান পো হালা সোন বাঙ্গে প্র্যাকটিক্যালি সে থান পো কুপিয়া দোয়াই সি ইউজ নাই পিপসি আনচু সে দেট মা পিপসি চুংক্রেং মারেন মা পক্সো দেট মা হাই হুই ট্রিটমেন্ট আর প্রিভেনশন লাই হুই নিলি তুম ট্রেনিং প্রোগ্রাম এন পিপি হেদি কে পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতা নিলি তুম থান থান লাই হুই লং আর লেং তুম রংসু ওয়াংলু পুলুতাং তে নিলি তুম আহিন পেন এক্সপার্ট আর তোমালং তুম ফান নলেজ পিথেক যে পলো লাসে পিনিলা সো রেজিস্ট্রেশন লং পেন নিলি থান তুম রাত তুম জং সে আরজু পুলুতাং তে ডিপার্টমেন্ট লং ওয়াং নয় কুমান তো পর সে নিলি তুম পাবলিক ফান ট্রেনিং ইপিমা অ্যাওয়ারনেস কিপিমা হালা ডাকলে নাকছে টং দু নয় পুলুতাং তে নিলি তুম ফিজিক্যালি মানে প্র্যাকটিক্যালি আলাং তুম ফান ইরি পেন অডং সে থান থেকব সহুত সনক্লেম লা লির সেঙে কারণ কে বেমার ল বা লাসুম ফিং মারে পুলোতাং তে লতা কাপ্রেগা বেমার কে লং ল কুপিয়া বেমার নে কাদ হবে আলাম তা নিলি তুম আলাং তুম ফান প্র্যাকটিক্যালি থান লং পো
1: হতে লা ইংকি কাপাং রেং কেন কানি সিয়ে লং পাতা।

0: अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
1: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
2: रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
0: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: সলাওক, অভ্যাস সলাওক।
4: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি?
3: সলাওক সলাওক, অভ্যাস সলাওক। এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক। বেংকে যদিহে মানা কৰে, তেন্তে RBI ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক। RBI কয়, জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
5: লাকে আকাশবাণী দেখো আৰু লামজেৰ আৰ্জু এক্সিনা হাৰ্বমন ৰং পিপেন কে থানপন কমনৱেলথ গেমছ আপুধাক ততাংতে আৰ্জু এক্সিনা কমনৱেলথ গেমছ আপুধাক লামজেৰ
6: আপ্রাংসি রেডিও কার্জু আরা দো আনাফান্তা নেলি হেনপেন কার্ডম পাজের ইকলো পিনি নেলি লামজে রাজা মেগলং কমনওয়েলথ গেমস আপু থাকসি থানপন ইকপ কমনওয়েলথ গেমস মাতে কিপা থু লাগে নিকান ফ্লিপেন এফং কিপা দু পন ইসি থে দু কমনওয়েলথ আদেট কেপাং রম মাতে কেপারলো আন আসন আসন কিপা থু কচিপাতে আসাই মোলো লাসো আফান ফ্রেন্ডলি গেমস মাতে পাথু পাজের পো পুসি পিঠে আদাং কচে থাং লাপেন নিক্রে সি পেন নিক্রে হিনি আফারমান আন পামান পন লাসো লং দেট ঠকসিকেব্রা হিনি পেন পাথু অবাং ফু অবাং ফিয়াতুম চেপাতে দুন আদন্থু পারা স্পোর্টস মতে কতে কক কতে কি আতুম আফান সে তামে কে পাথু ক চেপাতে আবার সাই কি পি পন আজক কমনওয়েলথ গেমস পিঠে আদাং লং পেনাং চেথাং কমনওয়েলথ স্পোর্টস মতে আবার মামেন লাকে কমনওয়েলথ গেমস ফেডারেশন পু লাতুম হেনল কমনওয়েলথ গেমস আপু থাক কে ক্লেম কে দাম লাপেন রাইকম কি পি আতুমলো লাপেন কমনওয়েলথ গেমস এসোসিয়েশন মাতে থিহেক পেন CGA কেলংচারি আতুমলো মো এফ্রাং কে বাংজি আনিংকান কে পাথু কা চেপাতে জি আদিম লাপেন আসাই মো দো আন্ত কমনওয়েলথ গেমস ফেডারেশন আহিন পেনসি কেলংচারি আজা কং দোলো কমনওয়েলথ গেমস ফেডারেশন হেডকোয়ার্টার লাকে লন্ডন ইংল্যান্ড আলং সিদ্ধু আফংতিন কমনওয়েলথ গেমস আলং পাচিমিন মে পিন পেন কচিপাতে দুন আদেট লাকে অস্ট্রেলিয়া কেনাডা ইংল্যান্ড নিউজিল্যান্ড স্কটল্যান্ড লাপেন ওয়েলস হেনলো কমনওয়েলথ গেমস আফুরকিমো লাপেন কেচেং অ্যাশলি কুপার পু আবাং ফু ব্রিটিশ এম্পায়ার মাতে ব্রিটিশ কেপারলো আদেট কেদো আন কাইকি এসন মান চিপি লাপেন কচেরাপ কচারজু সেরয় থেকজি আফান পুরা ফারোক্রেনের কেব্রা সিরকেব্রা ইসি আনিংকান কমনওয়েলথ গেমস প্রপোজাল পিলো সনসি ফারোকের সিরকেব্রা থমকেপ আনিংকান হ্যামিলটন পু আদিম কেনাডা আদেট আলংসি লবংসো কিপাথু দ্য ব্রিটিশ এম্পায়ার গেমস পু আমেন পেনসি পাংচেং পনলো লবংসো কিপাথু কে পাংচেং আথে কে আবারিম ব্রিটিশ কেপারলো আদেট আন কিপাথু আহিন আরং কচিপি লাপেন কচিং রিজি আফান পুসিপু কমনওয়েলথ গেমস পু আমেন কংথিম চেলংলি আফ্রাং কপ্রেক কপ্রেক আমেন ইর পনসি পাথু বম বাং বমলো কেচেংসি ফারুক্রে সিরকেব্রা থমকেপ পেন ফারুক্রে সিরকেব্রা ফকেপ আনিংকান আনকে দ্য ব্রিটিশ এম্পায়ার গেমস পুসি ইর পনলো লাপেন ফারুক্রে সিরকেব্রা ফকেপ পেন আফি ফারুক্রে সিরকেব্রা ঠকেব্রা ঠক আনকে লাবাংসো কি পাথু আফান দ্য ব্রিটিশ এম্পায়ার এন্ড কমনওয়েলথ গেমস পুসি ইর পনলো লাসো অফি ফারুক্রে সিরকেব্রা ঠকসিকেব্রা প্লি আনিংকান আনকে দ্য ব্রিটিশ কমনওয়েলথ গেমস পুসি ইর পনলো পাদুসি ফারুক্রে সিরকেব্রা ঠকসিকেব্রা নেরকেপ আনিংকান পেন আনকে কমনওয়েলথ গেমস পু ইর পনথিপসি আমেনকাং থিম চেলংলো কমনওয়েলথ গেমস কে ফুরকিমো পেনসি কেপারজাব পিরঠে আদাং আলং কুসো আদেত সি কোনাত আংদেন সি কেদোমা লাপেন কিক্রেং কিচাম আওয়ার মন আতেং গালি লাদাখ আবাং ফুতিন লাপেন পাথু আসাই মুদু আন্ত কেদেং পাচিংবার ক্রিজি সি কেমাং লাবাংসো গেমস আলং ইসি কেপ্রেক জে কে থেকদামলং লাকে কচেপাতে দুন আদেত দো আন্ত ইসি চার্জু থেক সেরো এলাম থে লাকে ইংলিশ এলাম থে পেনসি কচিং কি কচেথান

0: mat ne tum la la so grammar lam ta sam ne tum pa klang pa non to to ki bom lo pining bom klang ji pu sin tum la bang ma tha pon lo sitam pa nang lien kar ju bom la lamar jong dictionary bang ne tum non mat ot la meta mai pen det ke ki ot bon na velang non mat
1: kela nang chero pik no ke hai la so putak nang li e lam the nang i than pon nge dang te ke hai puthoni li nang kar ju kang tunga lam the nang li phan kar bi la met a mai pi ili tum aning kan wang ta me pu ki bi nang thek dun long bom lo e pinang an armu ka chit tong hadak li tum thek long sta me la dak long uwe ki me tum ka chit tu pak titi thek long la det la so putak nang li bi lam the si la dak non radio nang kar ju duna uwe ki me tum phanang li than pon kang tung
0: non আগে হলে ওলাম নাকি দাম দালো নন হেত লাই তুম লাব লঙ্ক মাজি মতে বকুলিয়া লঙ্ক পেডো লাবং সব মাই পি থমকে মাই পি হুটা উ হিমি তুম আনিং ডক মেমে লাপুসন নি তুম সায়ং ডেং ডেং পনল পংবার লো নাং তুম মুক পাতার পদান তুম পনল লাপেন হিরজির কিহির কাছে পাতে তা পনিকল তুমু সুকে তো কাছে পাতে তা পনিকল লাসন থাক থাক সি খ্রুং সায় মাই তানি তুম আসন সন আথে আথে পি এন পন সি পদো পনল la penang pa che tu dun ji pha ni tum penang an bor i lo la pen ke lu ta pa le lo la pen aparta ni tum kar bi la meta mai pharo teng aro do la pen ke long ria mai lo kri si do lang le tum pha nan ta a long tin pa ta bang thom ke bang thom ke bo ma a bang phu nang dun nang i pharman bang phu mate delegate sang dun nai puni tum ba chi ni do la sila bang so long penang ke pening nang che tu dun lo la ui ki mi tum an ning ka hanga so nan sin ni tum pening pon pi lo mo pen het mo hetan di par noi lo তুমো পাতার বুঝতে তুমি উই কিমি তুমা ফানা তুমো পাতার সোনা ইয়াত সিপিন চং ল উই বারে মা তুমো পাতার ইয়াত কালি লপেন হিরজির ভিতা উই কিমিয়া হিরজির ল লপেন থু ক্রুং সা এমাই সেটা থে পি কেন বতালা উই কিমি তোমাকে নাং সত ভাসি তুম পনিক লসং সি বরি বরি পনিক বম ল লপেন কে আহক পেটে তুম লসো বাং কাছে পাছে থাং বাং কে নাং সত দৌলাং রকম সেটা না সে তু দুন দে পুতা পু এ লিতুম লিতুম চু আমাই পি হু জি তু নাকি কুপুর মা লসো হুদ নাঙা পিদুন আহির জি রান্তা নন তুম লং লা নাকি পিদুন পোতা তুম বিবেদ দো দো পিক লা বাংসো লং তা লসো না থাকছি কাপড়ে কাপড়ে গা লং স্টেম্পোর স্পিস পুনয় বা চি সিক্স পিন পেন লাম কে যাই পুনয় লাই হই লং তাকে লং পোতা নি তুম রেকর্ড আভান বিবেদ তা সিয়া লসো লং নাঙা সে তু দুন কাবে দেট কে কালি পেনাং দো
1: kala nang chero ik pik lo nang le phan e dang te puthot e nili nang kar jidukang tung non mamat karbila met a mai pen king kam ki mi ka sejor pon ji ku pine la pu non mat ki mang pon nang le tumang bong do ik ma kai
0: a hok pet ke non ma ki mi ka chil a ka ka kam ma sejor po lam bang ka ve sitan ni tum ka hang bom bang kala it sedul lo long da karbila lam palut po nai pu bang kala continue process lo ni tum aprang mat hang bom la bang non chun chalang la pen thun i pen langam thulo bulote karbila met a mai 1966 an kan seng that pen a hem ave a rit ave la pusong siman la sinon sa hem ta ka silong lang non sa long le ta ka silong lang ta sinon ka chiran mi san siman det sita la ni tum la prang ko son si pon thagi bang ban ni tum bor i bom lo la pen ni tum pole we barim ke klem tum hanta ni tum chi hang pon bom ha barim tum hanta te ben we ki mi phan sita non nilamen pupelo sita non thekser thekser tum psd কি উনটাং তোমার তানি তুম লং লং সে লং লুন মম নন বাংকে আলাং জুতা আনিং না রং পেন না সে লং লো
1: কলা না চুরু পিক লো লা সব থাং না লি লাম থে না গি বয় পন তাং তে পুথনি লি না লি ফানাং কার জুগাং তুং রোমান স্ক্রিপ্ট আপু থাক নন মা মারি লি তুম রোমান স্ক্রিপ্ট সে এন বম পাসন লো আং বং আলম এ পিনে দেবনা গ্রিজ আ স্ক্রিপ্ট না কি লুজিয়া ফান পুতামি পিনাং আন চি থাং পহই পহাই লা পুয়া লাম তা দু তাং তে কার বিলা মেরা মে তুম নন মার কার জাব থিপ কুপি সে কাছে সং জিমা কুপুনা সে কি দাম জিমা লা সব থাক তামে নাং লি থান পনিক জিমা
0: কাঠবিলা মেটা মাই পেন অংকে লা স্ক্রিপ্ট উপর থাকে আকি মি কেন এই সোনাবেল আপ্রাং পাশি কাঠবিলা আলাম দিয়ে রোমান স্ক্রিপ্ট লে এন দেং লো না পু চেখ্র দেট পেন ফিগে নন চুনে হেড ওয়াং নি তুম ফানার জু দিল্লি পেন সিলা বাংসো নাকে তয় লাসি লাসো বাংসো নাকে তয় লাসন কাউন্সিল সর সিনি তুম ফান মাই নো পাহাং লো হাডাক সেক্রেটারি তুম দো লাসি কার্বি লামেটা মাই স্টেন গসন লো না তুম গসন লো কেনে গিয়ে পু লাসো পু থাক তুম দকজির পাশি পুদুন লো কারবিলা মেট নামাইকে আপ্রাং তা রোমান স্ক্রিপ্ট সিগে দেং লাপে নন এপ্রাং তা রোমান স্ক্রিপ্ট পেন সিনি তুমকে সাইক্লেম বম জি নি তুম স্ক্রিপ্ট চালারলে নি তুমাকে নিয়ে ঠিক ল রোমান স্ক্রিপ্ট নাই কারবিলা মেট তো ফানকে
1: কলা চুরু পিক লি হাই লাসা পুথাক নাং লিগে থানু পাজির মিয়া পদ তাংতে একাপা দুসি আকার জুতা হাই পনাং লি ফান এ নাং লি নন উবে কি মিয়া তুম ফান লামের লাম চং আসে পুপেন আজক নাং লি উবে কি মিয়া তুম ফান কুপি আলাম থে সিনাং লি থান পনিং তু
0: নিলি থান কলাই ল কারবি বুয়ালাম বইল মা ইসিয়া খাই রেং ই বুতে মেথাং আলাম বাং রেং নাই এ মেথাং আলাম

লাকে আকাশবাণী টিফু জামে কে বংপম লাকে এফ এম এন পেন ফারুসিরা টকপরা সের কে মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আপেন সামিনালুম আকাশবাণী টিফু জামেক আর জুইলংজি আদুন্থু কার্বি দেডলংরি চিংহনালুন আর জুয়েকসেনা বংশো জামেক আংদেং লংপেন কচিং সি তেকে লংজুন কার্বি জুতং হাবার মাইটুবেন কিলুন আর জুয়েকসেনা আলুন নালাম থেকে ওয়াং নন তোটাতে আর্যুক সেনং লবং সোলন

নলে নলে তুম ক্লেম সুমার লাপেন ধন সিং তের না তুমি কিলুন আর জুইলং থাকল লাকে আকাশবাণী দীপু আদন্থু আসামে সালুন আর জুয়েক সেনাং কেচেং সি জুবিন গার্পেন কিলুন আর জুয়েক সেনাং আলু নাম থেলকে রং তুমি

নরে নালে তুম জুবিন কার্পেন কিলুন আর জুই লং তাংলো আধুন থু তালাত মেহমুদ পেন কিলুন আর জুই সেনাং আলুন নালাম থেলে কে নিরব করিং।

0: ke heliria pola calcium tang ho la si lang pasulote aduk doi tiglo mate di la si jong si la son area to mate la paso depen filter nang pola so lang bang si kijun dun pulote penang an la arlong ki so pen chepang rai pan bang our side doi po
1: churu lo pachini ponapot tangte sorlo tum osomar chupa thi tum stami la pusona ke sul chulong ik thekma
0: ola bang ke la so ki so bang ke majok arta puno ajat a stage shoot pusita me la bang ke long ji bang ke a chance ke do lo atam jongsi la osomar chupa thi ur pate kam jam pusita me la anun epo ke cho ke jon pusita me la anti thik thek the dei tika thamane isi stress do kok po কোসন পোনে লাহাই কেমা থাপ কেচুন কেজুন কেসে ঠেক ঠে তা ডক এটি থামনে সুট কে প্রোটিন লাহাই সিতামে নাং ওজি পপ যে বালা আজা কং পা দোফান বপ হুটকে গাখির লাহাই সিতামে জুন ও আং পেন কেচু সেতামে উন আন কে আকেছু মেসি কিছু রিজি লাসে লাসন পেন সেতামে কেছু বাং কেছু ও পো আংকে আখাম বাং কে কম হেক পো লাসুর লোবতে আসাব ও আংরিং বাং ডক এটি সিতালা বাঙে 100% সি লং বেগি পুকালি হে বন সিতামে 30-40% বাংকে চাঞ্জেস বাং ডই কো এটি আধে কেস পেন বাংকে
1: তাতে লাপসন কে দু তুম বাংকে পিসি কে ক্লাইমিক নাং পো
0: জংসি লা অকচু ও তুম বতলা বাংকে সন ওয়েল কাম বাং ক্লেম ও নাং পো উন আন বাংকে আং ই পাবু নাং পো থেমনে কানমা আং ই কিবু লানচি লাসো আকেটার ইভি লং পেন সিতামে নাং কো লাই পং কে ইলি তুম লাসো লগত লাংকে হদাই সিতামে টেং নে নে দা নাং পো
1: চুরুলো পাচিনি পো তাংতে আরটা কি দো আকে সার তুম সিতামে লাবাং সো কে সু চুলং ইক মা
0: ও লা লাংডাম এলো তে আরটা কে দো তমং আ চান্স বাংকে আসাব ও অং অং লো থেমনে লাসো হুদ বাংকে কেচো কে জুন পোস্তামে আজার সিতামে আকি মেসি কেচু রিজি আং পেনলা লাং জু নাই পুজিতামে লান চি ঠিক ঠিক ঠে দে টিক টিক সি সোট বাঙ্গে আসাব ও চাঞ্জেস বাং দো সেটা লা বাঙ্কে আনতিন কি সার লতে লং বেগি পু বাঙ্গালি লাকে মেনলি লা ডায়েট ল জং সি গার্জেন তুম পুস্তামে লাহে তুম সিতামে জং সি লা পুর মেহাদিলি তুম চি থানা তেং আলা স ডায়েট লে ফলো দং লতে পেনাং আন কে চেপা জক পনুঞ্জি সো কে সো পেন দা
1: তাংতে মানে আবং ফু আর জি কিদিং আকে সো লা পুসন কে লং তুম তা লা সো কিডনি স্টোন লং লক লেপুতি কুসন বেন সি কে সো গছে লাং ইকপো
0: জংসি লা কিডনি স্টোন লগত বেলেক আকে সো আজাত লে দু পুসিতামে জংসি আনিং হ্যাং পোতে সনি নাতা ছেলাং রাপেতামে নিলি তুম নন লা সন আকে সিতামে দো অল ইহিনাত বাঙ্কা লা পুকে স্থামাতা লং পো কে পুনাত বাঙ্কে আর লংকে সোতা দোপো সে ওলা আলাংলি তুম বাংটা ট্রিটমেন্ট বাঙ্কে বেলেক বেলেক পেনাক পো লা সে ওলা সো কনফিউশন বাং দুই কো এটিক হে লা সে নিলি তুম বাঙ্কে কেমেসি কে নাং পোপো হিন হিন আদোয়াই তা মে পাচো রাপেট পো আঠে মানে ই হিনাত বাংকে মে পো হিনাত বাংকে নাং বাদ দুন বং পথে লা তা ইসি বাহারি কমপ্লিকেশন রই কক পো লা সে নিলি তুম বাংকে লা কে ম্যানেজ আ হিন পো হি হিন আদোয়াই সে তা মে পাচো পং কে লা সন পাচো প্যানসি পেনাং আন লা কিডনি নাট কমপ্লিকেশন কে দামি পো সেতামে পেনাং আন কে লা সো দোয়াই কে চো প্যান সেতামে পাংটন সেতামে ঠেক পন লং ইকল
1: ছোড়ো লো পাচিনি পন পদ তাংতে লাবাং সো কে সো পাতি নি দা রাফি কিছু অবাং ফু অবাং ডক্টর লং দামি কে নং জিমা
0: লাজং সে আকে সো বাং কনফার্মেশন লং এরলো আফিলু পতে উন পতে লাখে চেকলো জন্তিং সিতামে লাবাং লা আল্ট্রাসাউন্ড বাং খুরি দাম তা চক বা কালে তেলা ফলো আপ হান সিতামে লা মাজক ডক্টর লং সিতামে দাম সিতামে উইকলি লে দাম দে পু সিতামে মানলি বাং কে কেনাং সরলো আঠে মানে লা জংসি কিডনি লং সি আর লংকে দমা মা আরুম নাং সুন এরলো মা লা বাংকে ইলি তুমলা অবজারভেশন লং সি আগম লং পো বা লা আল্ট্রাসাউন্ড কি করি লাহাই পেন লতে ইলি তুম বাং আং ঠেক লং পো যে কান সি আর লং কি সুন লমা বা কাংজিও লমা পুস্তামে আং ঠেক লং পলাসি কেমে বাংকে লা উন লোপতে লাখে মানলি বাং ফলো আপ সি কেমে এগলো
1: ছোট লোপাচিনি পন পো তাংতে লাবাং সো কে সো আহুত পেন আল্ট্রাসাউন্ড লং সিতামি কে ক্লাংকলে দেত লপসন তা দুইক মা
0: ও লাসন রা কেস বাঙ্গে জংসি আর লং বাং লা ইউরিনারি ব্লাডার লং জংসি ডকক বা আসাইস তা বিহেক পতে নীলি তুমলা কে ফেস আতেং বটে পেনাং আন তুম আল্ট্রাসাউন্ড লং বাংকে নাং ক্লাংকলে দে টিক নর্মেল পোপো আংকেলা সো আকেস বাং নীলি তুম সিতামে লা আর্জু পাতিনি পো কিছু অনিয়ম সিতামে আর্জু পেন পাতিনি লতে নীলি তুম লং লা কে পাং ঠুক টাং হ বালা বারসো কে দোলতে কচো রদ পোস্তামে বালা আপেসাব সিতামে কে কম বা পেসাব কালার সিতামে বালা পেসাব আলগত আফু কিছু দোল হাই পেন লতে নীলি তুম ইসি দাউট দাম ল যে আর্লং বাংকে ডকক ল সিতালাফু আল্ট্রাসাউন্ড লং আর সাইজ বাং বি হেকমাত লাদাক বাং নেপ উন এডেট লাসন আহত পেন দুই কই টি লাসি লা লোতে নিলি তুমলা অবজারভেশন পেন পেন তা আগম লং লো ইতি

0: onkhe ar du long hor pa ni ta anutin ta anta la ke mainly capacity pen la hai pu mod sita la kidney long sita me la so tb ya ke so jat bang do ang pen eson bang ke lang da me lote la kidney long a size bang bihek la hai ta do ang pen kidney long ang thum ke bang pu sita me la ke kidney polycystic pu la so ke so lo ang pen tumor sita me ke do bang a chance do koiti a themne la ke mainly ইলি তুম এবং আর লোকের আন কানে সাফা লোপ আংকেলা সোকে সাফা জংসি আকেটের বাং ছিং রুম ও লোক তেলা ও লাইন এ লোক সোকে পাংক্লেং পেন সে তামে লা কিডনি আর লো কেছে কয় লাহাই পেন লোতে আমেক দোপ লা সো আমেক পেন লোপতে ইলি তুম লান সোসে লা কিডনি আর লং খেদো পেন বেলেগ কেসো সে তামে ফেরে মেমে সে তামে ছেমান ইক ডেটা থে লংডাম এলতে লাখে সে ব্লাড হরমু পিনাক পো আর নে পেন জুং জুং ফুজাত বাংকে কাঙ্জির বাংকে উন এডেট জং সি আসাইজ বাং বিহেক পোতে পেনাঙ্গান নীলি তোমলা জার্নাল লং সেতামে ঠেক লং লাদাখ সেতামে আধেক তোমলা হান্থর লাংখে জুন টাংহ আং পেন ইসি এনেলাফো মেডিকেল লং আথেং পি আর বো মেনলা ইলি তোম আধেক টংা হেম লংটা এ জীবন হাইড্রেনজিয়া পু সো কে জুন আর বো পেন সেতামে আধেক তোম কে কাঙ্জির ডেট দং পেন নাঙলাই ডেট সেটা জং জং আনি পেন মাত কাঙ্জির ফুজাত বাংকে নীলি চিনিয়া টেং তে লাবাংকে কম উব
1: তাংতে লাভাং সো কে সো গছ লং হুদ লাং কাং সামাতে সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস লাহাই জুন দুন পুলোতে মেক মা হিগ নুল নাং লি থানি চেমা
0: নীলি চিনি দা মেক টেং তে লাসো হত বাংলা লাং কাং সাম কে জুন দুন বাংকে এলি উন আন কে ছেরে দুন সি কে মে আথা মনে হডাক্তা লা ক্যালসিয়াম কার্বোনেট পু আলাং পাংবুই দুন অখর লাখে একশো লাঙ্গাং সামলংখে লাং পচট খালি পেন বেলেগ কেমিক্যাল পোস্তামে ইনগ্রিডিয়েন্ট বাং দো লাসি ইলি তুম উন আনতে লা কিজুন দুন পা কম সি কেমে আঠে মানে জংসি লা সো ক্যালসিয়াম কার্বোনেট লাং বাং জুন দুন ওল লাক ইলি বাং লং ক্যালসিয়াম অক্সিলেট পো আর লং কে ফম ই বাং সেতামে আংরিং থে ওল পেন লা কিডনি স্টোন শট খালি লো লা লাঙ্গাং সামি জুন পোতেলা ডায়াবেটিস সেতামে কেমান জি বাং আংরিং দু উইগুলো লাসি ইলি তুম থেকলং জিলা নন কে ফাঙ্গ কাপড় নাং লেলো আর নতিন দালা লাঙ্গাং সামকে জুন আনিং হাঙ্গো লাসি আ কেস সেতামে ডায়াবেটিস আ কেস বাং কে আসাব ও নাং বাদ সেরা সন সিগে থেকলো
1: চুর লোপাচি নিপন পদ তংতে কি জুত সি নাং লি হিন পেন রাধা ফান গোপি নি কে থান কা পাচি নি গাং তুং লসন দুই মা
0: নিলি রাধা ফান পাচি নি গাং তুং গে লাপু হেলো ইলি তুম নন হেলা চে থান ছেমুং লো লাসন ছেরে নেইমপু লাসি আ নতিন সেতামে দোয়াই কে মেন মেন কে লং থেক থে পু ওয়াই ফিট সেতামে ইলি তুম হেম লং কিছুমান আসন কে দো ইক জেনেবা জংসি মেন মেন লাসন কেসো দো পথে ইলি তুম লাং সেতামে জুন দুন ও নাং পো পাংথুক ও পোতে ইলি তুম সিনি আলাং আং পেনলা ইংটি আলাং পাং বইরা লাসো কি জুন দুন সেতামে লা পাংথুক ফান পেনাং আন কে কেপা জমি ফান্দা বর ইপন ইকমে আং পেন লা উন আন বাংকে ইলি তুম লাসো কে সো পালং লে ডেট ফান বাংকে লা কিছু খিজুন বাং উন আন কে চেথে গাং পো জেনেবা লা বক বক পো সেতামে ইলি তুম সালাদ লং পোস্তামে আসাব ও পাঙার ইচ্ছা নাং ফল লা পেন ইলি তুম লা ইংলং আসো তুম পুনয় বা লাহাই তুম সিতামে লা অক কিছু বাং রেগুলার চোছে ডেট পেন ইলি তুমলা পাদাক পঞ্জায় লাসন লা আনছে রে লোবতে ইলি তুমলা সো আকে সো হেম লে লং পোস্তামে মেন মেন হসপিটাল ফালে উন এ পোস্তামে ইলি তুম আসাব ও আকে সো কেছো রদ পোস্তামে আনি আসাব ও পাখম পনেগি ফান আবার সাইলং পনেগি আংকে আদুন্থু নীলি পিনি লা ডাকলা আকাশবাণী তুমফান বাংটা পিনি লাসো আচ্ছা তাই নাংকি পি আপদ নীলিহীন পেনটা চোরলো
1: চোরলো ডক্টর নাং লিগে থান থেক পদ ইলি তুম চিঙ্কি যে থান নাং চেলাম কে দোপিকলাম বনসে তা আপড়লাম তা দোক পদ পিনি ইলি তুম চিহু চিপুরে যাই মেঘে বাংকে লপান লিং টন পন না চোরলো ডক্টর নাং লি ফানসামি লপান আসাই কিয়ং বং পেন আপর নাং চিপি পন থেক পদ ইলি তুম কচিং কিচে থানালা মান রেডিও কার জোয়ার রাতা তুম আলি নাং লং তুম পোবসে নিং থেলো লাপেন সি নিলি তুম পিনি কিডনি স্টোন মতে হাম্বিয়ে লং আর লং কেদো আপু থাক চে হচ্ছে পরে বা কাং টনিক লো কার্ড
0: কার্ড
2: লাপন পড়ং লিটুম অপ্রানে জামে গাং দেং লং পেন কিডনি স্টোন কে সো পথাক ডক্টর রংসিনা তক বি লাপেন সেঙ্কান কিমি ডিপিয়া তুমং বং চি হচ্ছে পুত আর জুই লং তাংলো লাকে আকাশবাণী দীপু এসন কেনাং সৎকে পাচিনিয়া লামজের

0: नोल हे नाले तुम मेरुन फाइव ट्रम्पेट के लुन आर जुक लंग टांगलो लबोना पोना लितुम आ सन सन इंग्लिश लुन आर जुक लंग टांगलो लाके आकाशवाणी दिपु आदुन थु टोकलांग जा मेगंग देंग लोंग पेन जेम्स रोंग पी लपेन हुत बंग हारमोनी बे तुम बों हमफांग लोंग के मिसेन अपान लो चार्ली केनांग सोट माते अकांग टु यंग देंग लो चार्ली लाके हमफांग अपान मेसेन पुलाबांग सोलम जे रथे पे पुथा चिउ चिपुत आर जुक सेना
1: আফ্রাংসি আকাশবাণী ডিফু রেডিও কার জু আর আতুম আনা ফান নিলিহীন প্যান কার্ডম পাজির ল কার্ডম পিনি চিহু চিপুট পঞ্জি লাকে কাং তু ইয়ং ডেং কাচারলি আপু থাকছি চিহু চিপুট পাদু পঞ্জি নীলিটুম কাজো ফা টেং প্যান স্যার সেটা মেনাং চিতং দুনিক ল ন নীলিটুম স্টুডিও ঠেং নু সিদুল কার্ডম স্যার
2: কার্ডম
1: আলাংলি জেমস রং পি মেনানসি মেমোরিয়াল ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল লং প্রিন্সিপাল খে লামেট প্যাচেং লক আসন্তি না চাইলং সেটা মে কার্বিয়া খে ফান কচিং হন পিগা বাংফু নাসি পিনি আলাং লিপেন্সি কাং টু ইয়ং ডেঙ্গা চার্লি আপু থাক বাং চিহু চিপুত পদ পন পো নাসি স্যার নাং লি ফান কে চেং সি নাং কার জু পঞ্চি কে লাহান ল এইচ এস এল সি লাপেন এইচ এস এক্সাম নন টক পন পো লাপেন পাস ডেট পেন আফি আকাং টুই কচার্লি জে ফান কপি স্ট্রিম কচার্লি সি তো ওয়ার কে মে লং জি লাপেন কার্বি ও সোমারাতুম হায়ার স্টাডি মাতে কাং টু ইয়ং ডেঙ্গা চার্লি ফান কানা কেন সত দো লো পুথাক নিন পেন কাচি নি আন রেডিও কার জু রাতো মান থানিক জিমা স্যার
2: ফ্রাংসি আকাশবাণী ডিফু ডাকলেম বাং পেন চেংল কাদো ওয়ে আফান নিলে আকে রু পিল নিলি ফান নিলি থেক পিক পুগালি পয়ফিস দামে থেক আন আসন কাচি নি আন আসন চে থান চিমুম নাং পো ফান নিলি ফানাং ফালো পেন নি তানাং চে টং লং ল কার জু লং বাং গায় জিরডিং ও লো সে তামে কে বাং চেং ল নিলি তা লাদাক আন বাং গে সে আফ্রাংসি গে নাংলি ফানটা চুরু ল লাসি আহক ল নাংলি কার জুদাম আলাম থে বাংকে নন বাংকে মিট্রিক লাপেন হাই সেকেন্ডারি লাসো আং দেং আপু থাক বাং লাগে কেনাং সত নাই ল ইলি তোমা খাই পুজত গেলি ল কাদু কবি তা দরকার ল পয়ফিস তামে লা ইলি তোমা খাই বাং লা কেচারলি আম মো না থু বাংকে আসাপ ও কেপাংক্রি লাসন দু লাসি লা নন মিট্রিক তা ফিফটিন লাসো লা ফেব্রুয়ারি চিকলু থাং থাং চিকলু পেন সিপাং চেং কন পো লাপেন আকো লা হাই সেকেন্ডারি সেকেন্ড ইয়ার ল ফাইনাল ইয়ার ল বা বাংকে থার্টিন পেন্সি চেং কন পো আপ্রাং সি বাংকে নিলি পুয়াং তুং বাংকে ইলি তুমা অসম মারা তুম কিচারলি না থু বাং লাপু আন আ ইম্পর্টেন্ট বাং এন এডেটি কেথেক লং ডাক স্কুল অংশ আমি নিলি পিনাং নাং থান ল পেরেন গার্জিয়ান হান সিতামে নিলি মিটিং দা পাদু দু ল আসোকে পাদু হুর সিতামে থান থান ল পেন অসম মার বাং আ ইম্পর্টেন্ট বাং কম পিকলি তুমা খাই বাং খাই পেন জংসি বাং

0: padam pulute
1: Kalau
0: lase aku ili tumbang ke langnam lo pulutang te nili la private school pen government la daga different bang ta aku asap udu government school he nudak pugali government school long si pinang ana teacher dong ke anom sok pami pami si teacher ta puna chakta ladak ponji
1: kala
0: poi phi sita me ladak parent guardian tumbang kachi langnu bang ke pangkri du ko lan vet a different ke private school long we si langna mang non Don Bosco ladak pulodang te kaching thum kachi thondun latum ha bihek pen nursery pen ha mitrik patok pin alang litum lan an sim alang tum chi paduk masi rejarang thekta mate la sat langang thekta la son private school long sa sab mechet la son sinili thekam long chame nona bang ke asap o gopen long tang ta la ilitum akaching hon cm sar lo doctor tu tam rong hang la pen la non education em lo teachers tok pisar alang le tum che paduk pik ajok si non bang ke government school ong sta me asap aprang pen bang badam lo patang te mane kaching thura bang ge dolo satlang ang deng sami mission mission bang dolo la si la alang tu pan churo nei la pen la dak is bang pen sta me initiative en lo je government school ku people un edet nei unji yong si ke than ki movement che paduk pulang la pen a pia potom da che paduk pulang te unji kasi non penangan school ke 10% ke pasat dulo nitrik puloi high secondary puloi la government school sitame ta isi hormu bang la lo ili tuma khai tum bang ki thon ke wan osomar phan ki thon ke wan tala bihe ka ku thon un po theong iri ong pha me thang thek lu po la sabang ke lup lot titi si bang khai tum bang ke paukur jang det apor sitame apia putum long si hat bat po hetame dunji kapena apia po lam warwi taili tuma somar bang ke the tang lo metric tok tang lo polo tang te ma metric pass det lo polo tang te ne ri somar lo puchi tin pola so joy ne ma sila tum ke chali na tu bang pangkri det ti la sila metric pass det pen lo polo tang te ni ligi pu dai mang ke penang li karju stream apu tha arts science stream sila dak bangke niligi pui bangke also phanta capacity a capability the lang nai
1: kala
0: la so so phan bangke first division si pass lo pot sign pa en veg nai latagali
1: kala
0: also phan lang nai pen also ning hang ta itum lang nai forcefully bangke la bangke chokche sila si don ili tum dak lang nam lo teli tum a long bangke person nian se important en chok metric high secondary pass de lo potang te engineer kali te doctor ka so phan sila science stream bang pa en vegnang pu pa ja ko so mar bang la so na thek long mane ha la so a capacity pen lang li po pa en veg nei pa the la so so pass division ta thek si ta la science ko an dong ge long lo ni maths ko an dong ge long ni la bang lang li po la division pass division po mat science enang pu po pa en det po so so ultimately bang ke la so so mar bang charli bom po un e det po po ko a phi che wang thu nang po art stream long pong ke la so bang ke lang আফি কে চারি লাসো এন্ট্রেস বাং কম দে তিতি পকো আন মা কেলি নাই বাং লেলে দে তিতি লাসি আর্টস তা ইলি তুমহান পাচারি পামে কা পটাং তে আলি দু
1: কালা
0: লপেন সায়েন্স তা লাসন তাক থাকলো লপেন ডক্টর মান ভেক নাই লাতালি মান অং মে অং লো ইলি তুমা খাই ইঞ্জিনিয়ার তা লাসন তাক থাকলো সিতা মে ইসিয়ালা মাং কে সায়েন্স চারি লো পলো তাং তে লাসো লং বাং ইসিয়ালাম কে থান বাং আ সিতা মে চ মেসেন চারি বলো তাং তে লাদাক ডক্টর কলতে দাই নুর ও সো আকাই ফান মেসেন ফান কে নাংলি সায়েন্স আমি পেনাকো আর্টস পোস্ট আমি নাংলি অনার্স এন লো বলো তাং তে লতা মেসেন লাসি নন দাক থাকলা নাং ফিজিক্স আস আ টিচার পনয় মেস আ টিচার পনয় কেমিস্ট্রি পনয় লাহাই হুই কাদু কবি তা মানে নাংলি ডক্টর কালি পিনসা লাতুম টিউশন সিউশন বেন চেং লক কাদু কবি লাতুম মেথাং ফান গেলা তুম চার্জ আপ ইলি তুম বাংকে ইসি পেন গেলা পিনাং আন গেলি তোমা আখাই তোমা গেলা সরকার আবো রেং সি চং হং লক তিতি মাতিয়া
1: কালাং কালাং
0: লাসি লাদেত কালি লা চালি বা মেকাল উপলো দাং তে লা পেন আকো লাই স্ট্রিম আপু থাকে লা ল লা পেন আকো পিনাং আন নো না কাই হু সু পিন সু তোমা নিলি সরলু তোমা বাং পুপে সরলু তোমা আসা পো কি চালি বাং আনিং হাং চেত আসন নো না কাই
1: কালাং কালাং
0: গে সু পিন সু ফান কি থেক দুন লং লং গেলা পিনাং আন পোলা আলু সু তুম ফান বাং সি চিথানাং গক লহে যা পাচালি পো আঙ্কে লালাং তুম বাঙে কি জুই দাম কাদু কবি লাহাই বাং সি অং মুনাক তিতি কি জুই কুপেন প্রোগ্রাম তাং হয় জাত তাং হয় পোলা সন সি চিহুং রং ইলি তুমা খাই লাসি আহক পেট বাংকে মেট্রিক পাস তাংলো হাই সেকেন্ডারি পাস তাং তাং আর্টস তামে সায়েন্স তামে এলাং তুম এর নাম পো পেনা পিয়া পো তুম

0: bang stame kacilang dono bang ke metric pass tanglo pote da iribu bang ne kai ki ta chilang do nei
1: tala
0: ke charlie ko son sila su su charlie ma ke dam ko dak si ke dam ma ko mara jir po pen si ke chilang ma ko mara jir pi pen si ke chilang ma ko dak si ke dam ma la so bang kai ki ta ili tum lang do nei nono bang ke ili tum ke thek long bang ke loop lot titi gari motor ke pavek pen seng lo kadu bi metric pass sanglo te also mara son si ke hang hang mane hala ki cheng aku pen foundation pen jong si ili tum আকে খাং কাবি মাতে লাসো সোমার ভান কে বাই পেন কে খাং আবি পুতাংতে লাতুম নাং থে তাং লাং দে মিট্রিক পাস লো পুতাং দে লাতুম কো পিনে কে হাং সন দু কওতি মানে গাড়ি দু নাই তাহ এ মোবাইল দু নাই তাহ জাত তাহ পো লাসো না সিস্টেম পো লাস বাং কে পিনাং আনো সোমার তুম হেদি এ মোবাইল আনা থুই নি সিটি পেন রং পো লাং রং পো গেম পা থু দ লাই বো হেদি কে চার্লি বাং লাতুম টিকুক দ টিটি
1: নন লা পেনানো সোমার কে লি তুমি আখিতা দুলো লা ডিগ্রি কে পাস টা তা ডিগ্রি পাস দে পেনা ফি লা তুম কপিয়া লাইন সি কিলুর সি কে মে কপিয়া ডিগ্রি কে এন টু সি কে মে লা সো পুঠাক পেনা দুম কামাং হুদো লা লা সেলা সা টাক থানি জিমা সা
0: কালাং ল আ হক পেট বাং কে কালাং ল লা ডিগ্রি টাং দে ল তাং তে কি চারলি কি জুল ল বুচি তিন ক অতি
1: কালা
0: দুপিক লাং লি তুম কি চারলি নাই লা পেন গাইড আবাং লি তুম এন এ রেটিটি
1: কালা
0: ইলি তুম গাইড কে এন বাং কে নাং সট ডিগ্রি টাং ল পুলো তাং তে মানে ইলি তুম বাংকে ফ্রি দে তিতি সোশ্যাল অর্গানাইজেশন লং আদৌ বেলং না চেরা বনাং পহে সেটা মে লা এমে থাং খাই ফান সে চেরাই কম ফান সেটা পুকি চারি নথু তা ইংটন দে নেই লাসিলা ইসিয়ালাম কে নন লা ডিগ্রি টাং টাং লো পুলো টাং তে নাংলিয়া কোর্স কাপ্রে কাপ্রে একদম মাতে ইসিয়ালাম কে নাংলি ডিপার্টমেন্ট নাংলি এডুকেশন পতে এডুকেশন এন নন আঠেলা এডুকেশন আনা থু তা নাংলে আলি দু পিক আকো নাংলি হিস্ট্রি তা সন্তাক থাকল লাসো আকাং তুই পেন্ডং সে পেনে তে নাংলে আকো আকা প্রে কম্পিটিটিভ এক্সাম পি দু নাং পেনে এ সি এস তাহ আই এস তাহ বেলেগ বেলেগ দু পিক মাতি লাসে ইলি তুম গেলা গ্রেজুয়েশন টাং টাং লো পলো টাং তে ইলি তুম আকা প্রে ই সি পেন কে এল এল বি লাতা ইলি তুম এন মে ল আঠে নন আপ্রাং লাই লাং নাম নন বাং দোলো ইলি তো খাই লাসো আপ্রাং কে ইলি তুম কুপিনে সন বাকা কেস পুনাং কক লহে লাহাই কাদু বে পিনে চো কাচি নি জা ফান আন্তা আপ্রাং কে ইলি তুমা খাই আবে তা নন বাং গে লাসো কাচি হুং দা দোলো লাসি এম এ তাং দে লোতাং তে ইডুকেশন আনা থু এনাং পো জাক বাং এম এট তা দো তামে ডাক ইলি তুমা আবে লাং হে লাবাং নো গো লে তে গুহাটি দাম নাই সেলা সো আকাং তুই আং দেং ইয়ং সি ইলি তুম লা বি বি এ পাস দে পেন কো আকা প্রে কাকাং তু ইয়ং সি দাম লো পুলো তাংতে নাংলি এম ই তাং তাং লো পুতাং তে মাস্টার ডিগ্রি তাং লো পুলো তাংতে ইলি তুম নেট স্লেট লাহাই তা পি দু নাং পো আকো নাংলি কম্পিটিটিভ এক্সাম নাংলি সি টেট তাং হ লাহাই তা নাংলি পি দু নাং পো এপিএসসি ইউপিএসসি পি দু নাং পো লেতে ইলি তো খাই কে ইউপিএসসি পেন কে পাস বাং কে নন মাত কে জুম ওলাং দুই তামি জুম ওলাং সি লাহাই হলং সি ইলি তুম কম্পিট নাং পো
1: নাংলি কে ডিএল এটা চার্লি গেল বি এটা চার্লি গেল লাসি নন ওই কি মিটুম ফা নাংলি হিন পেন থানিক থাক লা টাং ডেট কাচালি টাং ডেট পেন কপি ল আলে
0: লাল ইসি পেন কে ডিএল এট লা পেন বি এট নাংলি বি এট পড়হি টাং টাং লো বলো টাং তে লাস্ট তাই সি আতোয়ার ল নাংলি বি এট চার্লি দু নাম্প আথে নন বাং কে ইনু থান বাং আপুন চক লিম নাই বলো টাং তে বিএড দো ওয়েক নেই বিএড আবি পুলো তাংতে মানে হালা গভর্নমেন্ট লং আনম সে নাং লুটুন দে দেট দাসি বিএ তাং লো তাংতে বিএড নাং পো পেন ডিএল এড নাং পো ডিএল এড পুলো তাংতে লা বাংকে এলিমেন্টারি আপার দো এলিমেন্টারি পুলো তাংতে লাকে ইসি আপার প্রাইমারি পুদো পেন প্রাইমারি পুদো প্রাইমারি পুলো তাংতে লাগে ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভ আপার প্রাইমারি পুলো তাংতে লা বাংকে ক্লাস সিক্স টু ক্লাস এইট লাল আকো সেকেন্ডারি পুলো তাংতে লাবাংকে
1: নাইন
0: নাইন টেন আকো সিনিয়র সেকেন্ডারি পুলো তাংতে লাগে ইলেভেন টুয়েলভ লাসি লাসো থান বাং ইয়ং সি মানজি পুলো তাংতে নন বাংকে টেটটাকে নাং সব আগে নাংলি টেট পিদুনজি পুলো তাংতে আপ্রাং সি কে নাংলি ডিএল এড দো ওয়েক নেই ডিএল এড লাগে নাংলি দো ওয়েক নাং পো লাসি লা ডিএল এড আবি পুলো তাংতে নাংলি কে টেট এক্সাম আছে তো অনলং লিল লাসি ইসি বাংকে প্রাইমারি ভাল ইসি কা পার প্রাইমারি লাগে ডিএল এড নাং পো আকো বি এড পুলো তাংতে লা বাংকে সেকেন্ডারি ল সেকেন্ডারি ফান পুতাংতে নাংলি মোলা দা হাই স্কুল টেট পুতানাং ক্লাঙি লাসো বি এড আবি পুতে নাংলি তো অনলং লিল লাসি লা ইনু দা থান বাং পুলো তাংতে বি এড কে দো ওয়েক নাং পো ডিএল এড দো ওয়েক নাং পো ইয়ং সি সেকেন্ডারি লেভেল পুতাংতে বি এড

0: দুই ভেগ নামপো লাপেন এলিমেন্টারি আপার বলতে আংতে ডিএলএ দু ভেগ নামপো লাপেন সলং নন বাঙ্গে টেট লাগে একদম কে নাং সলো সব রাং বাঙ্গে টেট লাপান গেলি তার নন বাঙ্গে টেট বাঙ্গে দু ভেগ নামপো লাসি লাসো কে চারলি দুঞ্জি ফান বাঙ্গেলি তুম উবি কি মি তোমার থা নামপো পেন নিলি হিন বেন কে চুনি রি গাং তুম বাঙ্গে লালো বিয়েট বিয়েট বাঙ্গে লা নাংলি বিয়ে টাং টাং লো পোলো টাং টে মানে নাংলি লাহাই আলাইন দুন নামপো এ এন্ট্রেন্স আমি পিদু নামপো তাসো এন্ট্রেন্স পিদু নো পোলো টাং টে আপ্রাং বাঙ্কে ডিফু বিয়েট কলেজ পুদো হাসো হুদ বাঙ্কা আসিট লোক সে ফারুই সিদো আমার নন কু পু কোসন বেন এ মারা বে দেলো আমার নন বাঙ্কে ডাইট অলং অঞ্চল দাকে সিট ফককে বেট কে সিট ফককে পোলো টাং টে লা বাঙ্কে ইলি তোমা খায় ফান চট ফুগালি দে
1: কালা
0: আকাপ্রে কাপ্রে খায় অল আসাম ফান আনসিলা দাকে অল আসাম বিসি সেলা দাকে মানে কাছি পাতি নই ডাকি লুদু লং চকই ফান তা লাসি লা বিয়েট লাপেন ডিএলএড কেলাকে থান বাং ফানকে দরকার পিগলো মা ডাকে নাং সঠে পিগলো লাভি পুলোতাং তে নাংলি টেট তক নং লিল কে টেট আবি পুলোতাং তে থান বাং তা মানুন এলো জংসি মানজি নন ইসিয়ালাম ল ভেঞ্চার স্কুল দবম দবম ল আমার গভর্নমেন্ট মেন প্রভিন্সিয়ালাইজ পন ল তা নাংলি ইয়ংসি বিয়েট দোচ ডিএলএড দোচ তা টেট জংসি আবি পুতে নাংলি ফান বাংকে থান বাং পদিম লং বাংকে এসিস্ট্যান্ট টিচার পদিম লং বাংকে নাংলি ফান টিউটর বসে নাম পুব
1: টিউটর সি বিকপ
0: টিউটর সি নাম পিকপ লাভলো তাং তে নাংলি বাই নং তা ইসি ফিক্স পেসন সি লং পো লাগে থান বাং বিনং এলো মানে টিউশন কে থান বাং বা ফান সি টিউটর পলো মতে গলা সন সি মান শর্ট পলা সি তেত বাং কে দো বেগ জা ফান পতে আপ্রাং সি কে ডিএল এট লা পেন বি এট দো বেগ নাং পো
1: আলে গেলা হেন
0: আলে গেলা হেন
1: চুরু পিগলো সা দুঠুলাং সা ইলি তুম লং নন মাস্টার ডিগ্রি টাং এলো মাস্টার ডিগ্রি টাং এট পেন নীলগে কেচারলি টাং এলো পপ পেনা দুমকে পুজুই পাংতার এতে তে তাসি মাস্টার ডিগ্রি টাং এট পেন কপি সি কেচারলি থুনাংলা লা পেন দে কপি লাইন সি গেলু থুনাই সপু থাক নাই লিথানি জি মা
0: লালো আ হক পেট বাঙ্গে মে কেনাং সট নাই ল মাস্টার ডিগ্রি টাং টাং লু পদে লাতা গা লাং ইসি পেন কে একদম কি জুই বাংসে ইলি তোমা খাই বাঙ্গে যে থেক লং স্তামে নন আপ্রাং পেলে পাং বাড় আমরা তে নন বাঙ্গে চেলার কে চেলার লে হে তো খাই তা লা মাস্টার ডিগ্রি টাং টাং লোপল টাং তে কে চেং সি আবাংকে নিলি কি পুই বাংকে মু পেন সন ভেটা নিলি পুল কলেজ সালং ইয়ং সি নাংলি লু থান নু নাং জি মানে থান নু লং নাং জি পুলো টাং তে এনে কে নাংলি লাকে নেট কে দু ভেক নাং পো নাং ভেক পো লাসি লাভি পুলো টাং তে নন সন পুই নে মানে কন্ট্রাকচুয়াল পয়সা বাঙ্গে নাং পন পয়সা সেন প্রফেসর পো সেটা মই মুই সি গপ পেন নাংলি ফান এ থান বাং আপুন মাতে প্রফেসর জং সিলা সব আপুন নাং লি ফান পিনি নাই পতাং তে লাবাং চক সি দেত লাসি লাকে মাস্টার ডিগ্রি টাং টাং লো পলো টাং তে নন সন নাং লি হিস্ট্রি পতাং তে হিস্ট্রি না থু লাং সো সাবজেক্ট তো বেলো নাং লি লাকে নেট টক লো নাং পো সাং সে দে নাং পো পিনি ইউন এ তা পিনাপ অন পো লা সো হরবু বাং সি মানে ইনিং বাং চিপা দুক দে নাং পো পেন ইনিং চিপা বিবি দে নাং পো নেট টক নাং পো স্লেট টক নাং পো পেন কে সাং মাং সাং নাং নি লো লা মাস্টার ডিগ্রি টাং টাং লো পলো টাং তে লাসি লালো পোলো দাং তে আন পার কে কাপড়ে কাপড়ে একটা দৌলাং নন সন ইসিয়ালাম কে নাংলি ফরেস্ট আনা থুতা নাংলি কাপড়ে কাপড়ে একটা লাসো আলাইন আ থুতা নাংলি চার্লি মে মাস্টার ডিগ্রি টাং দে লোতাং তে লাসন ল কোম্পানি কে জং সি মেস আনা থু পোলো দাং তে নাংলি লাতা বিনিয়ার কে মান যে ফান্ডা নাংলি কুপিনে কুপিনে নাংলি চার্লি মে লো লাই এক্সাম কাপড়ে কাপড়ে দুপিং মাতি লাহাই মুখা বাংলাই তুম সাং সে দেনাং পো তোমা খাই তা লালো দাং তে নাংলি দো পারং রূপ পোসন হেদি লসন বাংলা দো পাং কক পো বাংলি গালি দেন লালো দাং তে মানে মাস্টার ডিগ্রি টাং দে সি তামে নাংলি কম্পিটিটিভ এক্সাম বাংলাই কে দরকারও লাগে পিদুন বেক নাং পো না নন পিদুন মাত পিদুন দিলো পোলো সারেন্ডার বাংলি দেনাং পো সাংজয় জি দেনাং পো লালো
1: চুরু পিগলো সা লাল ননকে ইলি তুম স্কুল লং লা কার্বি আং লং আং লং মানকে লা মিঠাং আলাম পেন মাঠে লা কার্বি সাবজেক্টস আমি দুলো সি পেনানো সোমার তুম মানকে কার্বি সাবজেক্ট তা পন ল আলি দা দুলো মনটা পেনানো সোমার তুম চিনি নিলাম লা সি কার্বি সাবজেক্ট নাং দো কক পেন আলি কুপিলো সা
0: ও আলি কে লাল কার্বি সাবজেক্ট নাং দো কক পেন বাংকে লা সপ্রাংকে ইলি তুমার সোমার কে পাস আফাই কম পিক কপি পলমা পলো দাং তে ইলি তোমা খাই বিশেষ করে লাস ইংলিশ মিডিয়াম কে চার্লি ওসমার তো হিন্দি আর বাংলা তুমি হেদি উইক পিক নাপেন কলা ইংলিশ থার্ড আমার নন বাঙ্গে এম আই এল হিসাব লা কার্বি সাবজেক্ট বাং হাই স্কুল আং দেন আন দোলো মেট্রিক টক লং আন দোলো লাসো পেন আমার লাপ

0: 100 লো মাতি দি হ
1: হুম
0: কার্বিয়া সাবজেক্ট বাং 100 লো
1: হুম
0: আংঘেলা দাগ বাংকে হিন্দি পেন লা নে
1: ইংলিশ থার্ড
0: ইংলিশ থার্ড লা হিনি পাংরুম পেট পেনসি
1: হান্ড্রেড
0: ফারোইসি মাতি দি
1: হুম
0: মার্কস হ্যাঁ লা সোপসি নন বাংকে উসো মারাতুম বাং চং ওয়াই মেডেল
1: হুম
0: পলা কার্বিয়া সাবজেক্ট এন পো
1: হুম
0: আমাসি কি পাসা ফাইদা দু মুচট দিদি সঞ্জিনী লি থেকল
1: হুম
0: পেন সিতামে ইসি বাংকে লাদাখ কিতাব পে নিয়ে বাং থাকি
1: হুম
0: ইসি পেন বাংকে আপরাতে বাং পালি নেই
1: হুম
0: লাবাং নেই চুনিং রিং তু মানে অথরিটি নম্বর হ্যাঁ
1: কারা
0: কম্পিটেন্ট
1: কারা
0: অথরিটি নম্বর চুনিং রিং তু
1: হুম
0: মানে সাবজেক্ট বাংকে ইন্ট্রোডিউস ল সেটা বিনাং লিহালা ডাক লোকে থান যে তুমান হেদি
1: হুম
0: লাসো বাং ইসি আর কিতাব জং সে আবেদ প্রতীকে থান গে সাপ্তিকুক দেই মতে
1: কারা
0: জলালো লাপেন আকো থান বাং ফান সেটা মিল সন্টাক থাকলো
1: হুম
0: পিপনাং প
1: হুম
0: সে কার্বিয়া সাবজেক্ট পোলতাং দে নিলি সিয়াকো চুনিং রিং তুম
1: হুম
0: এলপি সেকশন পেন আমার তা টিচার বাঙে পড়নি পাবা
1: হুম
0: আথে বাঙা খাই তুম দা ননকে কার্বিয়া সাবজেক্ট চার্লি ইয়া নিং হাং তু
1: কালাম কালাম
0: ইলি তুম দেট গেলি
1: হুম
0: লাপেন আর্লি বাঙে থে পিক এলালো নন ইসিয়েলাম বাঙ্কে নাংলি মোপেন নিলি পুলো আর্লেং তোমার সাবজেক্ট মানে এম আই এল লো
1: হুম
0: আর কার্বিয়া খাই তোমার সাব এম আই এল সাবজেক্ট বাঙ্কে লা পেন পুলো লা জংসি আবেদেট পছন্দে পিনাং আন হা সৌদ গেলা হিন্দি পেনলা ইংলিশ থার জয়নিছি মিনাং আনো সোমার বাঙ্গে ফেল দে তিটি দা
1: হুম
0: আমান গেলা নন বাঙ্গে লাসো জয়নি পেন মান কে পাস ফাই বাং ওং
1: হুম
0: লেটার কে বাড়ি দা দুথু নন বাঙ্গে
1: কালা
0: লা ইলি তোমা সাবজেক্ট হ্যাঁ
1: হুম
0: লা লো সেটামে ডাক আই ইম্পর্টেন্ট বাং চিনি নাই
1: হুম
0: নন বাঙ্গে ঝাক তো বাঙ্গে কে চার্লি হাই হে দা দু
1: হুম
0: এমে থাকা কানলাম লে কানিং যে তা পয়া হ্যাঁ লাসো
1: হুম
0: বাং তো কক
1: হুম
0: সেটামে লাসো বাং তা নিলিলা স্কুল অলং নেমতুনি নেমতুনি পেরেন্ট গার্জেন মিটিং ধু ধু মাতি দিলা
1: কালা
0: সবুত
1: কালা
0: বাংসি নিলি থান থান নে
1: হুম
0: এমে থ্যাং আলাম এমে থ্যাং আকি গে তুমি নিজে যে তুমি চার্লি লিতে বাংকে চার্লি লিলো এমে থ্যাং পিন্ডেং সম্পদকে এমে থ্যাং লে চেন এতে বাংকে এনে এলো
1: হুম
0: আসি এমে থ্যাং আলামকে ইতুমসি নিজে নাম পো ইতুমসি চার্লি নাম পো কালি পোতে চার্লি বাং মিলো পড়লাম সে নিলি কাইকে তা থান লো মাসি নীলি লং বাংকে 100% ও সোমার বাংকে মানে কার্বি তুমাকে লা কার্বি সাবজেক্ট সি এন এরলো মতে পাই এন এরলো
1: হুম
0: লালো
1: লালো নালিকে স্কুল লংটা বিহে ক সোমার পেন হাকে থি এন ভান্তা মে লাং পন ল সি আজহাক স্কুল সোমার তুম দু দু রং লম কে জুই তামিলা জুই পাং তার এতে ঠিক পুদাম নো পুতেন তে কাংরি ক্যাং ক্রাং মাতে ড্রাগস আহিন কিরিম বাং টুপিক লাসু পুথাক নাংলি কপি সি পুজি
0: লালো পিনাঙান মাই গা হকল ইলি তোমা লাকি জুই প্রথম গুলো পুতাপু হ
1: হুম কেলা
0: সোমার তুমলা লো কেচারলি না থু বাং কে পানুং কুক প কি জুই প্যান
1: হুম
0: আহক পেট বাং গেলা তুম কোসন বেন সেলা কাংরি গাংরাং রিম দেট দিতিমা লে লাসো পুথাক বাংকে লা জির পো জির পি কাছে লাং প্যান
1: হুম
0: আপিয়া পো তুমাং প্যান নিলি লা সব রাংটা এথে এথে নি নিজে পনেকল
1: কেলা
0: চেলাং লো নাই
1: হুম
0: পেরেন্টিং কো হেডি লা
1: হুম
0: পিয়া
1: হুম
0: পো তুমাং লাং নাই
1: কেলা
0: সোমার ফান
1: কেলা
0: কোনা সিগে দাম মা কোমার পেন সিগে চেলাং মা লা সো সো বাং হয়তো ইনবর্ন পো লা সো বাং কে হোক কিজত মো পেন বাংকে কাংরি কাংরাং ঠিক ঠিক মাতি দি
1: কালা কালা
0: কোমা নিয়া জির পো লং জয় নিলা তুম চিত্তিরওয়ার রে
1: হুম
0: প মেসেন ও সো বাং তা হেনুই দা লাসন জ সিলা কি জুই পেন আহক পেরে কি জুই পেন
1: হুম
0: লাসিলা দেখ পাকম জি পোলো তাংতে ইলি তুম হেডি আপ্রাং সি বাংকে আপিয়া পো তুম বাং চে রক টক নাং প
1: কালা
0: সোমার ফান যে লা নি সুপু কোনা সিগে দাম মা কোমার পেন সিগে চেলাং মা লা পেন আকো সোশ্যাল অর্গানাইজেশন লা তুম ফান নি লিচুনিং রিং তুং হ্যাঁ
1: হুম
0: মানে লা রং লম্বাং লাং দুন চারি তে মেসেন নি পয়া মানে
1: কালা
0: লাহাই সোমার স্কুল দুন বাং বি
1: হুম
0: আথে পিনি দুন দে পোলো তাং তে পিনাপ আকু দুন দে পোতে লা তুম দুন ইং তুং তে বম প আ হক পেট বাং চিজা চিজা চিজা পয় দি লা
1: হুম
0: স্কুল গি দুন নাং ইয়া পোর্টাল লা তুম কোনা নি দাম রং প
1: হুম
0: পন গেলা সো কিচেং গেলা তুম হর জুন প
1: হুম
0: সব হি বাংকে আ লা কাংরি কাংক্রাং প হরমু ডাং দেলো মাতি দে চেজা চেজা প হা কপাত দু বাং গেলা তুম ড্রাগস আনাং চলো দাং টান পার কে আন কন্ট্রোল কন্ট্রোল নিলো
1: কালা
0: আ হেম আপেন লা সো জয়নি সি এংকে আ হেম হরমু চিং হু প
1: হুম
0: কোম্পানি হেম চং হু প
1: হুম
0: আথেলা তুম চলং বেগ নাই মাতি
1: চলো বেগ নাই
0: মানে মোলা বিজি কিছু পিয়াং দেং আলো তাং তে আ ডন আর আপচি চিনি নিলো আপিয়া পৌঁছি চিনি নিলো
1: হুম
0: লা সে ইনিশিয়াল স্টেজ আহুত লাসো সো কো পিসি কে ক্লেম কে দাম আয়ং সি ইলি তুম আপিয়া পো লা পেন লা গার্জেন আতুম পুন লাসো বাং ইয়ং সি লাং দুন পা মেকআপ পুলো তাং থে দি লাসো পেন জকি লা পেন আহুত ডাক বাং গে লা খেলা ধুলা পেন তা লাতুম ভান আনিং কো কারিকুলার অ্যাক্টিভিটিস পেদি লা ওসো মার ভান বাংলা খেলা ধুলা পেন তা সব গানিং রুং মিজিল হাই পেন pajok mi
1: ali duji
0: mane khela dhula na thu jong sila tum phana aning pahang polo

কার্বেলুন বান কেলট কে পার জামে খ্যাং ড্যাং লংপেন কি চুৎসে মানিক তি সোপেন কিলুন আর্জু এক সেনা আলু নালুম থেলকে আর্জুলং নাংরা জে মে উ সিপু লবাং সলুন কাবুন দা বাং মানিক তিসু তোটাংটে আর্জু এক সেনা লবাং সলুন